আন, এলো পন কি পাং বাং সাজাং রে মেদ মেদ জাং, লাং তারে আমাং এলাং তারে আমাং।

কিরবাম এখিলি পাবুর ক্লাং হাইনে আফাই আন এ আইনে আফাই আন খিলি পাবুর ক্লাং ইয়াং রে মেট মেট যাং মালিন আহুত আন এযাং রে মে এযাং রে মেট মেট যাং বংশি ইম পোমারাং আযাং আসের যাং আরং লিন কিসাং

দ মন দুখ মন সং পদা কুন লো তং এ যং রে মেদ মেদ যং চরণম দেং দুন ফং এসি ইম পোমারং আয়ং আসের যং আরং লিন কি সং এ বরণ কি পাবাং সোপি ইং পং যাং সনসে চেং কুম্বাং এ বরণ কি পাবাং চমরি লেং লে লাং তিব দৈনে ফান প্রাণ মুই এন জি তাং এ প্রণ মুই এন জি তং চেং সং সনসে নং পুক্রুং চিং সাইলং লং নেদম জুই পো নে প্রণ

নাম এসেং মন্দগ্রীণাং সিম পোমারাং আজাই দীপুতাং এ আজাই দীপুতাং হাইনে কারলিতাং হাইনে আরেং সাং লেবান পালো নই নাং জিনং আলির আন এ জিনং আলির আন কাদেং ফং পেন ফাং এ কাদেং নাং কি চান লেথুম সো পাবেং জং জগমে হারুদাং সনসে নঞ্চেং সাং সেং মন্দগ্রীণাং এসেং মন্দগ্রীণাং জং রে মেদ মেদ জং আসেং আরং ক্লাং

0: dialect do vek ni
1: kala
0: dialect la ke tang li do vek nang po la si la dialect avi plu tang de nang li ke tet exam asi ton long li la la si isi bang ke primary par no isi ka par primary la ke dialect nang po aku biet plu tang de la bang ke secondary la secondary phan plu tang de nang li mo la da high school tet plu tang klangi la so biet avi plu tang li ton long li la si la inu ta than bang plu tang de biet ke do vek nang po dialect do vek nang po yong si secondary level po tang de biet do ik vek nang po la pen elementary apart po tang de dialect do vek nang po la pen solong non bang ke tet la ke ekdom ke nang solo so prang bang ke tet la pan gali ta non bang ke tet bang ke do vek nang po la si la so ke charli dun ji phan bang ele tum u bi mi tum ta than nang po pen nili hin pen ke chuni ri gang tung bang ke la lo biet biet bang ke la nang li bi tang tang lu po tang te mane nang li la hai align dun nang po entrance tami pidu nang po ta so entrance pidu no plo dang te aprang bang ke dipu biet koles pu do haso hot bang ka sit lok si pharoi si do ama non ko pu ko son ben ne mara vid delo ama non bang ke diet along on cho da ke sit phok ke vet ke sit phok ke plo dang te la bang ke ili tu ma khai phan chot pu gali de
1: kala
0: akapre kapre khai ola sam phan an si la da ke ola sam bi si si la da ke mane kachipati no da ke lu tu long chok phan ta la si la biet la pen dialect ke la ke than bang phan ke dorkar piglo mata ke nang sot thip piglo la wi pulang te nang li tet ta ton long le la ke tet a wi pulang te than bang ta manun elo jong si manji non isialam lo venture school do bom lo amat government men province lai spon lo tanang li jong si biet do chot dialect do chot ta tet jong sa wi pute nang li phan bang ke than bang padim long bang ke assistant teacher padim long bang nang li phan tutor bo sinang pu
1: tutor si bikop
0: tutor sinang bikop la blo tang den nang li bai nong ta isi fix space on si long po la ke than bang binong le man tuition ke than bang la phan si tutor po mate la son si man shot policy tet bang ke do vek je phan pote aprang si ke dl at la pen b at do vek nang po alle ke la na
1: churu ping la sa do thulang sa ili tum long non master degree tang at lo master degree tang at pen nilige ka charli tang at lo popo pena dum ke pujui pangtare tete ta si master degree tang at pen copy si ke charli thunang la la pen de copy line si ke lu thunai so puthak nang li thani ji ma
0: la lo a hok pet bang ke me ke nang sot nai lo master degree tang tang lo pote la ta ka lang lo isi pet ke ekdom ki jui bang se li tuma khai bang ke যে থেক লং স্তামে নন আপ্রাং পেলে পাং বাড়াম নতে নন মাঙ্গে চেলার কে চেলার লে হে তো খাইতা লা মাস্টার ডিগ্রি টাং টাং লোপলো টাং তে কিচেং সি আবাং কে নিলি কি পুই বাং কে মু পেন সন ভেটা নিলি পুলো কোলেস সালং জং সি নাং লি লো থানু নাং জি মানে থানু লং নাং জি পুলো টাং তে এনে কে নাং লি লাকে নেট কে দু ওয়েক নাং পো
1: নাং পো
0: নাং ওয়েক পো la si la vi pulo tang te non son pu ini pada contractual po hisa bang nang pon po assistant professor po si ta moi mu si gop pen nang li phan than bang apun mate professor jong si la so apun nang li phan pin ni nang tang te la bang chok si te la si la ke master degree tang tang lo pulo tang te non son nang li history pu tang te history na thu la so subject to ver lo nang li la ke net tok lo nang po sang se de nang po pin ni un e ta pin up un po la sohor bu bang si mane ining bang chipa duk de nang po
1: kala
0: pen ining chipa bibi de nang po net to nang po slet ta to nang po pen ke sang mang sang nang ni lo la master degree tang tang lo polo tang te la si la lo polo tang te an par ke akapre kapre ta do lang non no son isi alam ke nang li forest na thu ta nang li kapre kapre ta la so align na thu ta nang li charlie me
1: kala
0: master degree tang de lo tang te la son lo ko mane ke jong si me sa na thu polo tang te nang li la ta পিনিয়ার গে মানজে ফান্ড নাং লি কুপিনি কুপিনি নাং লি চার্লি মেলো লাইক এক্সাম কাপ্রে কাপ্রে দু পিং মতে
1: কালাং কালা
0: লহাই মুখা বাংলাই তুম সাং সে দেনাং পো লি তুম খাই তা লালু তাং তে নাং লি দো পারং রু পোসন হেদি লসন বাং দো পাং কো কো পো বাং গালি দে
1: কালাং কালা
0: লালু তাং তে মানে মাস্টার ডিগ্রি তাং দে সি তামে নাং লি কম্পিটিটিভ এক্সাম বাং লাই কে দর কাড়ো লাগে পিদুন বেক নাং পো
1: পিদুন মে নাং পো
0: না নন পিদুন মত পিদুন দে লো পোলা স সারেন্ডার বাং গালি দে নাং পো
1: সাংজয় জি দে নাং
0: সাংজয় জি দে নাং পো লালু
1: চুরু পিগলো সা লাল নন কে ইলি তুম স্কুল লং না কার্বি আং লং কাং লং মাং কে লা মিথাং আলাম পেন মাতে লা কার্বি সাবজেক্টস তামি দুলো সি পেনানো সোমারটুম মাং কে কার্বি সাবজেক্ট তা পন ল আলি দা দুলো
0: দুলো
1: মন্ডা পেনানো সোমারটুম চিনি নিলা লা সি কার্বি সাবজেক্ট নাং দো কক পেন আলি কুপিলো সা
0: Ali

0: kela lo kar bia subject nang du kok pe na bang kela so prang ke ili tuma sumar ki pas a phai kom pi ko pi por lo ma polo tang te ili tuma khai bikhe ko las english medium ki charli o sumar tu hindi a bangla tum he di wik pi apena ko la english thar ama non bang ke mai la hisab la kar bia subject bang high school ang dengan dulu mitri ki tok long ang dulu
1: kala
0: la so pe na mat la pu 100 lo mati di ha কারবিয় সাবজেক্ট বাং হান্ড্রেড ল আংঘেলা দাগ বাংকে হিন্দি পেন ইংলিশ থার্ড লা হিনি পাংরুম পেট পেন সে ফারুই সি মাতি দি মার্কস লা সো পাশে নন বাংকে উসু মারাতুম বাং চংওয়াই মে দেল পলা কারবিয় সাবজেক্ট এন পো আমার সে কি পাস আফাই দা দু মুচত তিতি সঞ্জিনি লি থেক ল পেন সিতামে ইসি বাংকে লাদাক কিতাব পে নিয়ে বাং তাহে দি ইসি পেন বাংকে আপরাতেং বাং পালি নেই লাবাং নেই চুনিং রিং তু মানে অথরিটি তো মানে কম্পিটেন্ট অথরিটি তো মানে চুনিং রিং তু মানে সাবজেক্ট আবাংকে ইন্ট্রোডিউস ল সেটা বিনাং লিহালা ডাকলু কে থান যে তুম ভান হেদি লাসো বাং ইসি আ কিতাব জং সে আবেদ প্রতি কে থান গে সাপ্তিকু দেই মতে
1: কালা
0: জলা ল লাপেন আকো থান বাং ভান সেটা বিন সন্ত থাকলো পিপনাং প লাসি কারবিয়া সাবজেক্ট পলতাং দে নিলি সিয়া কো চুনিং রিং তুম এলপি সেকশন পেন মাতা টিচার মাং এ পন নেই পবা আথে বাঙা খাই তুম দা নন কে কারবি সাবজেক্ট কি চার্লি ইয়া নিং হাং দু
1: কালাং কালাং
0: ইলি তুম দেট কালি লাপেন আলি বাঙ্গে থে পিক কেলা ল নন ইসিয়ালা মাংকে নাংলি আ মোপেন নিলি পুলো আর্লেং তোমার সাবজেক্ট মানে এম আই এল ল আর কারবি খাই তোমার সাব এম আই এল সাবজেক্ট বাঙ্গে লা মোপেন পুলো লা জংসি আবেদেট পছন্দে পিনাং আন হা সৌদ গেলা হিন্দি পেন লা ইংলিশ সার জয়নি সি মিনাং আনো সোমার বাঙ্গে ফেল দেট ইতি দা আমার গেলা নন বাঙ্গে লা সো জয়নি পেন মাত কি পাস আফাই বাং ওং লেটার কে বাড়ি দা দুথু নন বাঙ্গে
1: কালা
0: লা ইলি তোমা সাবজেক্ট হ্যাঁ লা ল সেটামে ডাক আ ইম্পর্টেন্ট বাং চিনি নাই নন বাঙ্গে আঝাক তো বাঙ্গে কি চার্লি হাই হে দাদু এমে থাকা লামলে কানিং যে তা পয়া হ্যাঁ লাসো বাং তো কক সেটামে লাসো বাং তা নিলি লা স্কুল অলং নেমতুনি নেমতুনি পেরেন্ট গার্জেন মিটিং দু দু মাতি দি সবুত বাংসি নিলি থান থান হে এমে থাঙ আলাম এমে থাঙ আকি গে তুমি নিং যে যে তুমি চার্লি লিতে বাংকে চার্লি লিল এমে থাঙ আ পিন ডেং সম্পদ কে এমে থাং লে চেন এতে বাংকে এন এলো আসি এমে থাঙ আলাম কে ইতুম সি নিং যে নাং পো ইতুম সি চার্লি নাং পো কালি পোতে চার্লি বাং মিল পড়লাম সে নিলি কাই কে তা থান ল মাসি নিলি লং বাংকে 100% ও সমার বাংকে মানে কারবি তুমাগেলা কারবি সাবজেক্ট সি এন এটলো মতে পায় এন এলো লালো
1: লালো নালিকে স্কুল লং টা বিহে গ সমার পেন হাকে থি এন ভান্তা মেলাং পন ল সি আজহাক স্কুল সমার তুম দু দু রং লম কে জুই তা মেলা জুই পাং তা রে তে পুদাম নো পুতেন তে কাংরি কাংক্রাং মতে ড্রাগস আহিন কিরি মাং রুপিক লাসু পুথাক নালি কপি সি পুজি
0: লালো পিনাঙান মাই গা হক ল ইলি তোমা লাকি জুই পথম কু লুক পুতা পু
1: হলা
0: সোমার তুমলা লো কেচার লি না থু বাং কে পানুম কুক প কি জুই পেন আহক পেট বাং কে লাতুম কোসন পেন সিলা কাংরি গাংরাং রিম দেট দিতিমা লে লাসো পুথা বাং কে লা জির পো জির পি কাছে লাং পেন আপিয়া পো তুমাং পেন নিলি লাসো প্রাং তা এথে থে নি নিজে পনিকল
1: কালা
0: চে লাং লো নাই পেরেন্টিং তো হেদি লাপিয়া পুতুম বাং লাং নাই সোমার ফান কোন সিগে দাম মা কুমার পেন সিগে চে লাং মা লা সো সো বাং হয়তো ইনবর্ন পোলা সো বাং কে হো কি জট মো পেন বাং কে কাংরি গাং রাং ঠিক ঠিক মতে দি কুমার নে জির পো লং জয় নে লা তুম চি তিরওয়ার রে প মেসেন ও সো বাং তা হেনুই দা লাসন জ সে লা কি জুই পেন আহক পে রে কি জুই পেন লা সে লা দাক পাকম জি পোলো তাং তে ইলি তুম হেদি আপ্রাং সি বাংকে আপিয়া পো তুমাং চে রক টক নাং পো
1: কালা
0: সোমার ফান যে লা নি সোপু গোনা সি দামা কুমার পেন সিগে চেলাং মা লাপেন আকো সোশ্যাল অর্গানাইজেশন লা তুম ফান্দা নিলি চুনিং রিং তুং হে মানে লা রং লম্বাং লাং দুন চারি তে মেসেন নি পয়া মানে লাহাই সোমার স্কুল দুন বাং বি আথে পিনি দুন দে পুলো তাং তে পিনাপ আকু দুন দে পতে লা তুম দুনিং তুং তে বম্প আর হক পেট বাং চেজা চেজা চেজা পয়ে দি লা স্কুল গে দুন নাং ইয়া পড়া লা তুম কোনা নি দাম রং প পন গে লা সো

নন্ধান জং নালিটো মঙ্গল সিং ক্রো লাপেনারি সাংহো কিলো নালুন আর্জুলং টংলো লাকে আকা সানি দিফু নালিটুম জামে কার্জুলং বম লাকে লোন চট আজামে আংদে টতং তে লবং সো আজামে আংদে লং পিনি কেরট কে পাদু সি লুন আর্জুলো না কে সি এস আমরে হিনপেন আলোনালাম থেকে ওয়াং নন পিনি ততংতে আর্জিক সিনা।

লাকে আকাশবাণী দিফু নাহলে তুম যাই মেকার জুলং বোম লাকে এফ এম বেন আলং পেন মেগা হার্স ফারুই সিরা তপর আসির কেপ লাপেন কে নিউজ অন এয়ার এপ পেন তাই যাই মেক নাহলে তুম আর জুলং ইজি আদুন্থু কার্বি লামার জানালু না যাই মেক আং দেং লং আসন সনালুন আর জিগলু না তোটাং তে প্রাংসি আহির লামার জান আলং পেন প্রবিখা তকবি কিলুনা লুন আভি আভি পলুন আর জিগসেনা

নানহেট জং নং লিটুম কিরা লামার জান পেনলুন আর্জুলং ইকটংলো আদুন থু হেমাকার জং লামার জান পেনলুন আর্জিগুলো না আলুন কিলুন বাং রাজু রং ফার লাপেন রবিনা ক্রোপি আলুমিনাম থেকে পিজো প্লিপ্লি ততাংতে আর্জিক সিনা।

নহে জং নং লিটুম লতা মঙ্গেশকর লাপেন ভূপেন্দর হিনপেন লুন আর্জু লাইটংল আদুন্থু আহমেদ হুসেন লাপেন মহম্মদ হুসেন আহিনপেন লুন আর্জু গ্লোনা আলুন কে জবসে তুম জওয়া হো গে তো তংতে আর্জিক সিনা

0: kabonda ahirjir kihir arjiklona.
1: Nili kihirji ahirjir amen ke sampri sampri nang hello sampri nang phan kai kera seglong la supirbi adang thian pirbi kehache marat mareng munit monor pliplipen pen pijo nang phan sartihini pen ketang raniwang niwang ketang raniwang niwang bonta nang phan kero kwan lapen kelang rem kwan rijak chimun pen lakhaune keme ke heno acharnam chenam ta chenam sampri nang ta kedam tangte kedam nang prang keng det sikedam nang prang keng det sikedam habir haram longku longdang keme ke heno kithu ki uipupe angkrak ke doa longan sarpi sarphu risoe jang aklimang phar lang ke chingloi hem su angkrak pen anta nang kedam koan kabori nang kathirak thek the ason ben chipatua poranta pirunde barala porhudan nang phan kelang selet koan jagwe kelo sarpi sarphu risoe jang aklimang pharan nang pha ningkithi pen kakhinde koan thengpi thengphang hempi hemso abin bualong chitibin nang phan kaphere koan lone bonta singkreng pia porlote nang phan kachong hong suriri asumsi runweang happi inghapsu chingpusi nang phan kachong hong nang phan kataram angdi si sampri nang mantu siwangji sampri nang mantu siwangji adunthu karbi club jinong rong ni hangalong nong nam puan chethanglong tang bolon kedonon kesom puan sengkarong sumsi doanta chiju ponbom sumsi doanta chiju ponbom menmun lokir puson karbi klapu chiju ponbom mumang klarbong le klarbong dak pensi karbianglong owe chilir pon thulong owe chilir pon thulong karbi longri pu chiirakrong tirpi enpon lutiakrong rong nihang chiphong along li seng arong pen chijupon li seng arong pen chijupon karbi anglong pu irakrong pen karbi lametakrong ruman script pen ta toklong ke rong nihang karbi club along pen si nong nam do ilinon ason tinta peplengpon ason tinta peplengpon karbi akhea jutang akrong ta menmun কেপাথেক আক্রং তা চিফং রং নিহাং আলং পু সুমসিলি কিমো থুলং কার্বি জুটাং জুবাত আসং পু পিরবি হং চেলন আলং সেংকান নাং চেলো বাংজান সেংকান পুয়ান সেংক্লারদাং রূপতালিন সেংকান বাংজান কার্বি ক্লাব নংনাম দোয়ান লি সাক্ষী পেমান খেপি আফান লি সাক্ষী পেমান খেপি আফান আদুন্থুয়া হির জেরমেনকে তমন তমন তমন নাংফান নে তাংজি সেংকেহাং নে সারতিহিনী পেন কেতাং জি পুয়ান বন্তা তাং লংলে ননান নেবাং নাং অত্তেকাং আনসি নাংচিনি তমন লপু থেংপি থেংফাং কেপাক্লেম তেকাং আনসি তমন কেবাং লপু চিনি নাংলে আবেতে পিরবি সম উনে আর নাম সরজন সুমসি আলিরাচাম মারাত মারেং পিরবি আসিম্বনান নাং কেরাই কম আপিনপো বিনং বন্তা তাং লংলে ননান কনাত পেন কেবাং কেদামজি কপু পাকলিম সহুত নে চিকিমোদাম নে ফুনিফি আতুম নে আর বাক্সি কাতারাম নেবাং ফেলোসমুয়া থেকবেত কাফেরে ও রংহাং থেপো চকলো পিনিয়ানকে হা কোনামানালে দামননপু হেমে জাংরে মারাত মারেং উপরি বুথুং আতার রুনাপু নাং নং নাংথাং জুনো না।

আনসি নেচিনি নাংজাকং থেতানপু বন্তা তাং লংলে ননান নাং হেলো তমন লোক বাংস আফি সুমসি নে সুমসি কনাত পেনসি কেবাং কনাত আনসি কাচিলজি নে কেক্লেম কেদাম টেকাং দোয়ান কমাত আফানসি কাপানং কমাত আফানসি কাপানং কেপাজির টেকাংজি কমাত আফান রিজাক কাংথির পেন কেপালর লজি আহুত পেন নিং চেখাং নেসি রিজাক চেপাং তাং পন কাচেসং আহুত পেন সেংবে তাপলি পুয়ান লাপে নিং টংথিপ চেখাং নেসি মেকসুহিনী পেন মেক্রি নাংবুসি কাবলু নে কাবলু বন্তা লাংরয়ে সাংতি মিলিয়াসন মালমসো মঞ্জির সুয়ালং মেকসো লিবলাপ থিবিন থেওয়ান নে কেপ্রায় দুনাং তিনি সুমসি নে সুমসি নে সুমসি নে বাংসো পেনাফি সেংকান কিমি সেংকান কিমি নাংক্লো যান বতর কিমি নাংক্লো যান সেংবে কারং তাপলি যান লতুন আফরম হির যান পিরবি বলন দো কাংজা সারু মাইনো মারাত মারেং পেন প্লিপ্লি পিজো নাংকাং ওয়াই পোয়ান হেংপি থেংফাং দোয়ান কাচিংজক আংদি কেবাং সেংবে পোয়ানে মুমাং কেমাং দোয়ান চিংদন বাং মির বিরিয়াদাং দোয়ান কাংথু সিন্তু মির কাংজাং কাংবাই প্লিপ্লি কেদোয়ান সেংবে হাং আলিং ইংবাই যান লাসি নাংচেলো থাংথাং পিরবিয়া বলন কাংজাং সুমসি দোয়ান তাংরাব যান নিতুম আমালং লাহেলো নিতুম আমালং দো থেংপি লাপেন আরলং লাংরয় লাংজেং নন মারাত মারেং তাদো নন জাক ওয়ে কেলো সুরিরি আলির নন মঞ্জিরসো কেবাং আফং আফং অক প্রাণ নাং চেসাং রেংমে অং রানাম সরজন চেলনং লাহেলো ইতুম আমালং বাই লাংমে অং দে লাংমে অং বাই লাংমে অং দে লাংমে অং নিতুম আমালং আফুচং মালং পেনসি সোকারবি আংবং কেহাচে হাকো পেন নন আংথুন বিরুনে নঞ্জং আমেনতা লি চেকাম থুলং কার্বি কে লুমতা বিনং সুপিরবি আন চেথাং ক্লং লে চেথাং ক্লং পিবিরবে লি মুমাং নন লাহেনলো নিতুম আমালং লাহেনলো নিতুম আমালং বাংসো পেনাফি সেং কাচিথে জিরপো কে নাংহেনলো চেথান চিমুমজি পুকে চেরাপ চেতোয়ের ইলিকে সেংবে তেংনে নে দোয়ানকে এসেংবে আরলো আলামকে এসেংবে আরলো আলামকে মাথা থিপ শিকাবিরতি কেমে সেন সনান পিনি কেদাম কিজু আলোতি থেপি রেংডগ রেংমি আপিরবি কেপেমান পিনি ইলি রানাম মাহিরলো পুষি রানাম মাহিরলো পুষি মোহ বলেং কাচেকাক আরানি ইলি কেমাং দোয়ান আলোতি নাংহুমরি দুঞ্জি হা সুমসি কিমোজি বাংসু আলোতি লুতিকে মাংহু হেসি ইলি ওহাম চেতং পিরবি কেমাং দোয়ান পাপলেংসি কাবোচে ইলি রেংডক রেংমি কাবোচে এলি রেংডক রেংমি বাংস পেনাফি মাংমুন আপিরবি নে মাংমুন আপিরবি দোয়ালির পেন আচাম কেথেগলং মির আপু দোয়ান কেশক প্লিপি পিজো কেদোয়ান সেংবে আরং পেন কিলুন কেকান সেংবে আরং পেন কিলুন কেকান নেতা সেং আরং পেন পুয়ান লা মির বারিয়া মির আফান কেলক চেপাতে দুন পুয়ান রিজা আলং কাচে ঠেক পেন লা প্লিপ্লি এজন বেদ আবাং নাংজু পাংদুক জিন সিবাং চারনামজু ইথে বেদ চেনাম ইংহন জিনসো থা নেফান পি তেকাংজি মা নেফান মির কেলক কে নাং নেফান মান পো কাংতিং আপিরবিয়া জো পুথত নে মেক সুবুর নাংপ্রাং রিজাক চিকিপ চিংপু আন কাবি কাংথাইদাং মিরাপু চিকুবির মাং

মন আলাম চেথে বিবি কিমো কিমোদাম পুহেনলো নে মাংমো না পেরবি পুহেনলো নে মাংমো না পেরবি বাংসে পেনাফি নীল নীল কিথুর পিনি আরানি পিলং রিয়া ডাং থেপি কেদাম কিজুয়ান পিনি চেরে নাং ইয়ালংরি চুমফারেরি বাংফুতিন চুমফারেরি বাংফুতিন চকলেম চদাম চিনি নে কিচুন কেপ্লেং পিলনে বাংফুতিন তা পাংবে লুতি কেদাম চেকাক্রে নাংমান সানচম পেবাতক্রে নাংমান সানচম পেবাতক্রে পিলং রিয়া ডাং বিথেকে পিজুই জাম বপ্রি পেন বথুং আনকে জায়দি কেহম চেখাম খে আনসি কেকিন বাং আমুঠে মুঠে কেকিন বাং আমুঠে মুঠে লি নাংমান জায়দি আরলেং কেথে চিনি নে জায়দি বিঠে বপ্রি বথুং পিলনে কারলে ফিজুর নাদলনে কিজুম কেপ্লেং নাদলনে লাহেনলো নিলো কেমানকে লাহেনলো নিলো কেমানকে মাংস পেনাফি বেড়ে বুলু আসিনি বেড়ে বুলু আসিনি নাং পাং থেক থেক থে নাং কেমাং আলাম পাং থেক থেক থে নাং কেমাং আলাম নাং কেজাদি কপিলনে থান তেকাং থানে ফান লা নাং সেং আর লো আলাম নে থান থা দোয়ান পিনিলে উনেসা মো আজাকে দিঙা ফান নে চিকিবুরজি মুমাং পিরবি নাং রাজে পুয়ান চিঠিং কাংথির এট পেন সেংবে কেমাং দোয়ান থান তেকাং বেগ থানে ফান থান তেকাং বেগ থানে ফান বাংসু পেনাফি দাম্পিজু গামে আন ক্লোলিন পি আমাজো তুরিরি মেবরিরি থেংতম কেবান আসেংবে নাচিং নাদলোনে কেপাথে আং আসেং আমি দাম্পিজু গামে কেরে বন্তা নাম্পি নামদুরাজো আমাজো ক্লার এট ক্লারি দাম্পিজু গামে বাং কাংরেং মিউপু কাতিকুক দেট আলুতিয়ান বাংসো পেনাফি চিকুবির নে কেমানজিকে আপু আমহাং কেথেক আপ্রাং লাংথিনুন কেহাচে আপিন পোবেন আজুয়ানি কেপ্লেং পেমে তা কি উন এ দেটকে নেওয়ট কেলাং নো ইকে ইংহৈরি লাপেন ইকেংকে কিচিরি মুন এ পেনকে নাংমান থুকে বিরিগমান আর অঙ্কিথুলে পেদা পেন ফিফু আনিঙ্কিথিকে মেয়ন্তা পলর ইহে নো আনকে আনসি নে চিকিবুর লাহেলনে লাহেলনে।

0: রেংসিকা কাঠার পি আনিংার লোলাম থে আর জুইকসিনা।
1: কারডম নীলিমেন সাংপি রেংসিকা কাঠার পি নীলি রং লকে হিদিপি চালা কাঠার রং নন্দ বম লকে দিফু রং সপি আলংসিদ বম নীলি সাই চুকলেম দুন বম লকে হামরেন কিটিএম এস আলংসি সাই চুকলেম দুন বম জুতাং স্কুল আলং নীলি নিং কেহাং লকে লুন কি লুন কে কান আবারি মাক সিনিং কেহাং কে কান পুসিতামি লাপেন কি লুন পুসিতামি লাপেন নীলি কেথেক আসন লাকে কার্বি আতুম আলেক কে ক্রং সামি নিলি থেক লাপেন পিয়র থাক কে থাক সামি জম্বরং পিনসো পিনসো তুম ফান সামি কার্বি আচয় চয় হংথর লাপেন মিথাং সারলো তুম চিচিং থাং পিনি বামকক লাপেন ওসমার তুমফান কিবা আফান সিতামে পিবা লাহাই হুই সিতামে নিলি থাক চারলি দুন বম পেন্সি পিনি আন মিথাং কিনাং সট আফান কে ছিপা দর পনলো লাসি নন ওবে কিমি আতুম সিতামে হেম দু পং পেরা কিজুই কে পা থং কলো চচে রা লা মিথাং কাছার জাব জে ফান কে কপি সি নিং কে হ্যাং মা লুন সি লুন কাং তুং মা কি কান সি কান কাং তুং মা কপিনে কি থিপ কি থেং সি কাছার লি কাং তুং মা হাপ লা নিং কে হ্যাং আ তেং পেন চার্লি পন পেন মিথাং কার্বিয়াং লং মিথাং আহাওয়ার ফান কাপাচিং থুর জে ফান উন আন কে চার্লি পন পো পুসি কাদো কবে ওবে কি মি আতুম হাত আমি চুনিং রুই পনলো লান চলো নিলিলাম থে কার্ডম
0: লাকে আকাশবাণী দিফু। আদুন্থু সর ল আছে আংতং আজাই মেঘ আংদেং আলং বিউটিশিয়ানস মতে ইনুত কেপাং এ মতে কেপা মাত আনাথু আলং আনং কাছে থাং ক্লং সাং পি রূপদিহুন তেরন পি আলাং লিকে রোজ গোল্ড বিউটি সেলুন আহেম ফিল লাপেন হুট ব্যাং হুটমিলি ক্রোপিয়াং বং চিহু চিপুত কাপাং এ কেপা মাত আপুথাক আর জুয়েক সিনা
2: আপ্রাংসি রিডিও কার্জু কেডো আনারা রাফান সিতামি নিলিহীন প্যান কার্ডম পাজি রেগলো পিনি চিহু চিপুরাজাই মেঘালং নীলি তুম কাছু ফাপন লাখে ইনুত কাপাং এ মতে কাপামার আনাথু আনং কাছে থাংক্লং আবাং ফি সাং পি রূপদিহুন তেরন পি আফানসি চোফাফুনিগলো আলাং লিকে কুমারলোমা পুলোটাংতে আলাং লিকে রোজ গোল্ড বিউটি সেলন আহেম ফি ইগলো লাসি পিনি আলাং লিফান কাপাং এ মতে কাপামার আলাম আপুথাক ঝিঙ্কি চিথান জি আফানসি বর ইপনলো লাসি আলাং লিপেন কাপাং এ কাপামার আলাম চিঙ্কি চিথান থেয়াপ্রাং আলাং লিফান আকাশবাণী রিফুয়া হিন প্যান সুরি সুরিয়া কার্ডম বাজে রিগলো কার্ডম কার্ডম
3: কার্ডম
2: তাংতে নাংলি ফান আপ্রাং সি নাং কার্জু জিয়ালাম থেকে লাফুহেন ল নাংলি কে ক্লেম কে দাম আফুথাক চেথানিক জিমা
3: নীলিমেন কে রূপদেহন তেরন পিপু সিতামে নেফান মনে তুমকে রোজ পুসি বেশি নাং যে থাং এগে নেলি মানে ডাক কেচারলি বাংকে ডনবস্কো স্কুল পেন শিখেছারলি লাপেন কলেজকে ডিফু গভর্নমেন্ট কলেজ পেন শিখেছারলি ল এনকে বিএডটা এন্ডন নে ডিফু বিএড কলেজ পেন সে বিএডটা জেপাতাং ল লাতাং দেট পেন আমার নে বাং চাকরি পুলং লে কো চাকরি পুচলং থেক থে অহম আসি পার্লার আহিন আসি নে গুহাটি লংসি নে পার্লার কোর্স এন্ডন ল সয়মা ফান সয়মা তাং দেট পেন গে এনকে নিলি মানে বিয়া দেট ল হ্যাঁ জি বিয়া ফেট ল পেন কে এনকে ও সোমার দোল জাত দোল সোমার চেপাথে ল জাত পেন এনকে আগ্যাপ তো ককল মানে নিকান ক্যাপ নে আনা ডাক তো ককল নে চার্লি ডেট পেন এনকে চার্লি ডেট পেন কে চকলেম দেখতে দেট লো হ্যাঁ পার্লার বাংলা সো ফিট ও সোমার থে আনসি নে বাঙাকো পার্লার আকাম বাং নে দোকান চিংপু দুন পাংচেং ল কে চেংসি কে নে হেমলং সে নে চিংপু দুন ল সেটা হেমলং বাংকে ল আন সুলি ও এদেল মনে তুম আন ও এদালো চিনি ও এদালো যে হেম লংসি কাংপু মাত লাসো ফিট আকো নিকান হেনি ফিট আকো নে কে দো আংকাং মলম আকো লা বোজার আদুং মলম সিনে চিংপু দুন ল হর ডাক্তার লা আন চেথাং ও এদাল পিনি ও এদালো লাসো ফিট আকো গ্যাপ দো থুকক ল হ্যাঁ আদাক দো থুকক ল লাসো আফিট সি আকো নিকান প্লি নিকান ফ আদাক আফিট সি আকো নে বোজার পি আলংসি মানে পার্লার বাং চিংপু দুন থুলো লাসো ফিট পাজো পাজো পাজো

0: la so phese a ko to ma phuing thi po a phuing thi tang at lo pote to min ke blow dry kori po a chu setting kori pa me po inga chu bang me sen po la bang ke hair spa lo hair mask so bang ke jong si hem jong si a por of that hair spa kori por we ekdom ni chu ekdom silky ke da lo smooth me da lo parlor dam por we pote hair mask bang che nam lok ra chi bi kok ta me jela ke alam so quick trick lo labang ke alom so a por phanta me nangchu silky po shine po hair mask se namoy shampoo kuri noy inke shampoo kuri tang ate phuching thi noy phuching thi tang ate inke hair mask se logai noy hair mask se logai ra lapu 5-3 minutes bak lapu a sap so po massage noy massage tang date ako nang phuching thi thana langang sampen lang sampen jing thi alote conditioner long long conditioner bang lapu chividu noy mid length pen adha achu pen pura scalp an phonang ne conditioner ke chu ching ju adhi gale de conditioner ke phu an ben ching thilo phulo de mid length pen si achu adha pen si conditioner use nang pom conditioner use no nang phu ching thi ad noi hodai ta chu akam lo pote hodai ta langang sam se nei langa so bang and in that game kang sama por noi ke phang ok por noi hodai ta langang sam and si me ji phu phan mangge la sala ching thi pon at lo polo teng ke la le ke chapa kreng phun noi gorom du han bang ke kreng da oji pot la pu blow dry kru da ta me sta me kang sang han bang ke kreng dar chat pot a sub so dryer mari pru noi ke la sub so semi dry kru lo pute siram bang logai nai hair siram bang kalte chu bang dry thu re ji siram logai noi siram logai phileng ke full dry kru noi ke la ke nang chu la an silky po smooth po je parlor ke da mat teng lo nang chu mi ji
1: চুরুপ পিগল নংলিত লান থান পাজর মি ফোন থেকা পর রিডিও কার জোরা তুমি তামি আলি নংলং দুন পোব সে নিং থেল তাংতে নংলি ফান পুথনং কার রুজিয়ালাম থেকেলা পুহেন ল নংলি লা নন কি থান আন কে পাং এ রাবু আ হরমু হাই নংলি কো নাট পেন্সি কে ওয়ান ওয়ান ল
0: নিলি সব ইসিয়া আদুকান দো গুহাটি পু ফেন্সি লা হক মার্কেট পো কপি মা নাং নাই পার্লার আসন আমু আনকে হদাক মানে লং লাভ লো দিফু পেন গো আন মা পার্লার কে দতমান্তা হল দাক পেনসি হরমু সুতা মে কে ওয়ান আংসেলো সব হোলসেল আর রেট পেন আংসেলো আমি থাং চে দাম দেতে চক এফং চে দাম মই হদাক বাং নাং ফোন নম্বর এনুন পো নাং পেন কার্ড না এনুন পো বাং নম্বর এনুন লাভ পো এফং দাম লো পোলতে নাং কে চে দাম দেতে চক লো দাক নাং দিফু পেন হেম তত লুন পোসামে কল করি নয় নাং কপি আসন আমু মা নাং নাং জি লালে ইক ডেট পোসামে নাং নাং মেসেজ সুতামে নাং পু সব তক লাভ নয় বাং লো নয় বাং একদম আর্নি সি পাং আনতামে বাং এ জো পেন তামে নেক্সট ডে পিনিল অর্ডার লতে নাং নেক্সট ডে কে নাং নাং কে লে ল নাং দিফু নাং কে লে ল বাং ডাক দিফু ট্রান্সপোর্ট লং বাং নাং নাং লে লো পোলতে বাং নাং ফোন নাং করি প এঙ্কে আমি থাং চেন দাম লতে চকলো এঙ্কে আং আসন আধাক আধাক হরমু দো কে লং লিয়া সন দো ও নেল এক্সটেনশন হরমু কে কে লং আবে গুহাটি কে নে দেলহি পেনসে অর্ডার অর্ডার দিতি লবাং কে দেলহি লং অর্ডার অর্ডার টিকে তুম গুহাটি লং এসে গ্রুপ দো এসে গ্রুপ লং সি দা পিপিমা কে নাং জিয়া সন আমুং আন্তা নিতুম দাক আংটন পেন লং বের ওয়ে পট জিক্লো যন্ত্রক পেন কে নাং ইয়া সন আমুং আন পুস্তা মে নিতুম অর্ডার দুন প এফং ওয়েট অর্ডার লাভ দিত ল নীল কালার পান দামে আসন মুং দো ও নীল এক্সটেনশন লং হরমুতা কে লং কম ও পট লা দেলহি লং সি লাইনু দা সার দো লাখো আন মা নীল এক্সটেনশন কে ক্লেম দোকান কে লাসো সার পানসে অর্ডার পো বাং দেলহি পেন নাং ওয়ান পিপি ল
1: তাংতে লা নীল এক্সটেনশন পো বাং কে কোসন সি কে ক্লেম পো লাসো পুথাক থানজি মা নীল এক্সটেনশন কে ক্লেম
0: জানি পঞ্জি নীল এক্সটেনশন দা আজাদ আজাদ দো নীল এক্সটেনশন দা জেল পলিশ ফুলে কাপড়ে নেল এক্সটেনশন তা পলিজেল পুলে কাপ্রেক লা পেন লা নেল এক্সটেনশন বাঙে টিপস পেন ল টিপস প্লাস্টিক আর টিপস পেনসি থন থন ল পলিজেল বাঙ্গে এসি জেল দো লা জেল সি লগাই সি লা পেনসি আচিমি বনাই পোহে লাহাই ল ইনকে আদরটা লাতুম কাপড়ে কাপড়ে জেল পলিশ পু বাঙ্কে থাং আচিমি জং সি দো পুতে লা সচিমি রং সি হিপো লা সচিমি লং হিপো লা হিপো ইনকে আশেপ আনেল আশেপ বাঙ্কে বাং আ ক্লাইন্টস কপিমা নিগে হাং নাং রাউন্ড শেপ সিনেমা নাং ওয়েল সিনেমা নাং ইউ সিনেমা নাং স্কোয়ার সিনেমা আলাং তোমা নিগে হাং আলিঙা শেপ সি নিতুম বাং ক্লেম পিপ বোনাই পিদুন পো জেল পলিশ বাংকে নাং নিকানে সি নিকা হানি নিকানে থমলে নাং পু বিকক স্তামে নাং নাং ক্রেং ক্রেলো লাগে এলইডি ল্যাম্প পুলং লং এলইডি ল্যাম্প আর লো জং লাসো আরি ইতুম কি হিতা নেল পলিশ আর লো চিবি আনসে লাসো নেল পলিশ বাং ক্রেং জি লাসো নেল পলিশ জং সে এলইডি ল্যাম্প আর লো জং ইতুম চিবি বেবতে লাসো নেল পলিশ কে নাং ক্রেং সি ক্রেং ক্রেলো

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বীরটার জেগ থাকে থানাবাং নিলি বন্তিটি মুপি বিজেপি আসং পেনাকে হয় আসং জামাতে কে হাইমি এমএলএ চন্দ্রমোহন পাটোয়ারী পিনি আসাম এসেম্বলি প্রোটেম স্পিকার মাতে জুংজুং স্পিকার আসিমি ডেংটাংল গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য শ্রী লোকা ভবন আলং আনের লোপর ফাইক্রি সিয়া হুকাপি দোপন ইসি কাচেতং আলং পাটোয়ারী আফান সিমি পাডেংলো গভর্নর শ্রী পাতুমি চন্দ্রমোহন পাটোয়ারী আফান ইন্ডেংক্রে ট্রক আসাম এসেম্বলি জুংজুং স্পিকার আর পুপেক পনলো কিথির ক্লং স্পিকার ইংওয়াই পনপে টিকে জুংজুং প্রোটেম স্পিকার সি এসেম্বলি আকামামুং পাচুন পনপো কেবাংজি আরুনি ফাইং কইরাই সি আর্নি কাপাংচেং পনজি ইংডেংক্রে ট্রক আসাম এসেম্বলি আফ্রাং সি আসেসন আফ্রাং সি আর্নি প্রোটেম স্পিকার সি আকিমি এমএলএ আতুমফান জয় জয় আসিমে পাডেংপো লাপেন্ডেল আফি এসেম্বলি আকিমি স্পিকার ইংওয়াইপো কাচারি বিজেপি আসং আতুম ভবানীপুর সর্ভ কনস্টিটুয়েন্সি এমএলএ রঞ্জিত কুমার দাস আফান সি স্পিকার আফান ইংওয়াই পনটাংলো গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য পাতুমি সিমে কেডেং পনটাং বাং প্লিজ মিনিস্টার আতুমফান আরপু পেক পনলো লাসুয়া টেং রামেশ্বর তেলি আফান ট্রান্সফরমেশন এন্ড ডেভেলপমেন্ট লেবার ওয়েলফেয়ার লাপেন সা বিড়ি খেই লাপেন আদিবাসী আখে আতুমফান কেলাং কালানা হামফাং আরপু পেক পনলো অতুল বরা আফান পঞ্চায়েত লাপেন গ্রামোন্নয়ন আসাম একর্ড কাপিচুন জাপেক জাহই কেরাই কম মাতে কাচিংথুর লাপেন এক্সাইজ হামফাং আরপু পেক পনলো লাসনসি চরণ বড়ু আফান ট্রান্সপোর্ট লাপেন বোরোলেন কেলাং গালানা আরপু পেকলো লাপেন অজন্তা নিয়োগ আফান কিজুই কেলাং সুয়ারলু লাপেন ওসুমার আফান কাংথুরপন হামফাং আরপু পেক পনলো ইলেকশন কমিশন পেন নিহাং নিরে ফাই ট্রক সি স্টেট জগ জাগ ডেট পেন ফাই ক্রে ট্রক স্টেট লাপেন ফাই কেথম ইউনিয়ন টেরিটরিজ আংকাং আলং আংতন পেন এস আই আর মাতে ভোটার আফাই কেলার পনফ্রুই কেথমাংদেং পাংচেং পুপুসি পাচে থাংলো লাসু আংদেং আলং অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সিকিম উড়িষ্যা ঝাড়খণ্ড হরিয়ানা পাঞ্জাব উত্তরাখণ্ড তেলেঙ্গানা কর্ণাটকা দিল্লি চণ্ডীগড় দাদরা নগর হাভেলি লাপেন দামনদিউ আফান পালুপনপো আরুনি ভাই থংকেপ আর্নি কাপাংচেং পঞ্জি লাসু আংদেং আলং বাংলা কেথমরা সুরি সিরকেপ কেপরা প্লি সুসে বুট আংদেং আসাই খি আতুম বাংকরু থংকেব্রা ট্রকরা লাক ট্রক সিকেব্রা কেথম আবুটার্স আহেম আহেম দাম্পু বাংলা কেথমরা সুরি নারকেপ কেব্রা হিনি বুট আংদেং এজেন আতুম সাইকি আতুম ফান চেরাব দুনপু হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাপেন লাদাখ আলং বতর আসাই আফান লাংদামসি এস আর আই আফান আপর আর্নি কেমু আফিসি পাচে থাং পঞ্জি পুসি ইলেকশন কমিশন পেন পাচিনিল এস

নালি টংকার বেং দেং কারজন লগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন পুথ আদুন্থু লুন চেথা কং দেং আলং পেন লুঞ্জির আর্যুজে প্রাং পেনাব কার বেং দেং আলং কপি পিসি কিরত কে পারজু পনিক জিমা চেথা নিকসেনাং পেনাব কি আরু নিফাই ক্রি ট্রক ভমতি আর্নি কার বেং দেং আলং পেনাব প্রাংসি বীরতা আর্যু লংপ আদুন্থু সারলাম থি পেনাব কে ভমতি আর্নি আপৎসি লুন আং দেং আলং ইনুত পেন আসে আং দেং আলং পেন প্রসেনজিৎ ফাংচু গিলুন আসনসন আলুঞ্জির আর্যু লংপ লাপেন লামকান আর্যু লংপ লামকান আং দেং আলং লাকে সোয়ারলু আজাকং বাংসু আলামকান কেতক রবিনসন তেরন কাপেকলাং পন জোহানিস রংফার আদুন্ধু লুন চেথাক আর্যুজে প্রাং পিনি আলামজির আলং পেন লামজির আর্জিক সেনাং চেহুৎ চেপুৎ আর্জিক সেনাং

0: Wong Chim Teng ne data ili tuma jutang ali ili tuma jutang pulo tang te ili tum ki jun sita abang fu tum si jun long choji guru sara tum aman ge do tum don rap wang alu hi wang phri tum si jun long choji non ke alu hi ta kali am ke chon nam aman da pipe aban osot hi pen cheng lok ha ke sarna jun po si ili tum ham phang along hem tun along mate personal ili tum jong jong abang fu long kaluk son thet tang
1: ah ho te ram lok non eso lam bang ili tum non kaching ki pin bur pon me non ili tum kaching ki lam nang kar jot pe na danang lindun po me ma kenoma la ke radio kar jo tarat tum ni chini po e tum ka chathan ga chum molong la bang salam na pin purna ni non panjong se e tum kar bi a jo tang along e tum kar ba jo tang pachok nang ji ada masar hut jong si don ri ketar pen dar pan paklang nang ji putong te hal bang so abong krok bong chin ketar adula ra bang ke bong krok e si la ben ka banta ban hot bita me
0: banta ban hot adung nun
1: hal bang so nun kok pen hal bang so arjan le bi bi lo le putong te ile tum jo tang a bang ke chum lim lu pu le ile tum non owe hu do bang ke ile tum e jo tang kang sirpen
0: talang lo
1: halo bang so ju tang le pak lang pon ta ano se le tuma ang thek thek long po
0: talang thek long po
1: me pik alam jir lo taro ke hai nang le bang so alam ni than ke non nang le ninga klong pen ile tum non ke thurmia korte ing jira tom phan la pen ge klim somara tom phan la pen non ka charli ari so janga tom phan nang le hin pen la hor kirim aju tang bang ke me he no apu thak nang le pe thi hek pen nang le ninga klong pen ma sab sab sab me than ji ma
0: তনলি গে থান গাং তুম বাংলা পহেলো নন ওভে কি মিয়া হুড লকে ইলি তুম কাপোর হি স্টুডেন্ট সাইডে কাপোর হি তুম সাইডে কাপোর হি তুম পোলাং তে ইংরিং ক্রাং রং লে পুতাং তে কাটিং নে দজি ইনিং কি লু দো প কাপোর হি কম্পিটিটিভ হুড ই তুম চে বাইদন থেক থেলো নন কে ইলি তুম আখাই লং আইএস অফিসার নো আন্তনাং বার বেলাং লহা ইয়ং সি নাং পা বার জি লে পুতাং তে ইলি তুম কাং রিয়াং ক্রাং হর মু হর পেন চে পহেলো নাং ই পাসি নিলি তা কাপোর হি হুড হর রিম রে লা পেন পিকনিক লং সে তা নিং রং চি পি লং হসা নিলি জুন দুন দে দে টিটি প নিলি ফানাং পুলো পিনসো লি পুদাং তে চেতেঙ্গে জু নাই একে হাই অসংসি তা নিলি পুলো নিলি নিঙার লোপেন মাসি নিলি পুরো লাকে নিলি জুন লতাং তে পড়হি না টিকুক দে জি লাপেন নিলি কে গাড়ি গে বেগা বাঙা মনির পসে এক্সিডেন্ট ইয়া টেন্ডেন্সি মতে কাছিং ক ই কে লেদ জি খাই তা দুক আপসি নন ওই গে মিয়ে তুফান নিলি কে চুনিং রিকাং তুং এলা হেন লাপেন লা রেডিও না কাজু আকর্টিং জে তুফান কে চুনিং রিকাং তুং লা হেন ল ইলি তুম কাং রিকাং ক্রাং হর মু মতে হর সিতা এন এ দেট পতে অট এ দেট সিতা হেনোনে আথেমা হর কে দোয়া ফান পসন সি আফরাং কো ইলি তুমত হাল
1: আহক ল আহক
0: সিতা নন বাংকে আনসা দোয়াই কেমি অ্যান্টিবায়োটিক তা হ আকা প্রেগা প্রেগা দোয়াই ভিটামিন হনা ক্লাং ওলো আপসি অল্টারনেট মতে আকা প্রেগা তোয়ার তুম দো চংওয়াই থাই দো পসি জুন জি দার সিতা চ এনিং আরং চি পিসিতা কি জুন কাং রিয়াং ক্রাং পেকে এনিং কারং পেনিং দুক না মান্দা থে
1: কলা
0: আপসি লি তুম লা বাংকে রিমর দার সিতা চ পসি কা পর হি স্টুডেন্টস তুম আপেন সং থাকসি গারি কে ভে গা তুম সং থাকসি কম্পিটিটিভ এক্সাম লং এ তক দুন ইয়া তুম স্পোর্টস কা পাথু জি তুম নন ওভি গে মি কাছে বাই আদুন না তুম বাংকে রিমর দা নাং জি লাকে মাত্র কুরু সারা তুম তুনে আদাম সার হত মতে গোপিনে কার্কলিয়া হত আকে নাং দো বড়তাং তেলা সর সি রিম চ নাং জি
1: নালিলাম নাং বেং পেরাসন সি নন কেমান পো এ থেলাম মংলা পছন ইতুম কার বিয়া জুতাং লং বাকে হর পেনাং পাংরা পসি আহক পেত অনতেন তা হর কিজুন বাকে আফায়ং সি লিনদাম লো পতাং তে ফারুং বং পেন ট্রক্সের কে বাকে কিজুন তুম সে কি ও
0: কালাং
1: পয় ফিস তমে আলাং তুম জুন পে তমে আলাং লে তুম এ আজত আসাই লে ক্লেম লপন আজত তুম লে চুপ তমে আকিলি দে বাং আলি দে দাং জি পিলি দে দাং জি আং আং দো
0: আং আং দো
1: আজত আসাই লে কে তা বিসিং আং দো হালা বাং আং সি লিলে দেট আবং আং বেরং সি ইলি তুম দুপ দন্তে আপ পে ইলি তুম ইনিং ইন থিন তা মেসেন জি লা পে ইলি মাসো হেটি তা মেসেন জি মু পেনাং লে পুলো ইলি তুম কারবি আম ভাং লং হর কে হা ফিসা কুসা পেনা ব্লা রাবি তুম খাই পেনা প্লান রাপু বাং কে থেকে রে তুম লা পেন কে ইলি তুম মা কুরু সার তুম না সন সি পুকো কে হর কে বাং কে ইলি তুম কে ক্রয়ার না বাং কে হা লা হর বং সি বাং গা সিং লু গো সিং ঠিকে
0: কালা
1: জো লা পোয়ান সি ইলি তুম কারবি তা বাং কে ক্রয়
0: কালা কালা
1: ইলি তুম বাং কে নোনো বাং কে হা লা বং সো আলাং হর বং জুরে সে আরাক হর জুন রং মা সি লা পেন জুন চিতা আকিলিত
0: আকিলির সেজন
1: মে পিক লো নাংলি কিথুর মিরে সই জাঙা তোমা ফান কে থান কে পরে তেকাং আপট লাপেন লাদাক সুদিয়ার লোকে বাং পেন লা পিঠিয়ে কে পর তমে নাংলি নে ক্লং পেন কে থান পন থেকে পসি নাল পাঁচ চর উপর পিক লো তাংতে পিনি কে আপরলাম দক পসি রে তুম কাচিং কি কে জান তলা পলাং তন না কোরবাং ঠুক
0: কোরবাং ঠুক
2: লাপান পর নাংলি তুম ফিলিপ তারু লাপেন প্রদীপ রং ফারং বং চেহু চুপু দলাম জে রাজু লং থাংল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি আংডেং কে বাং মিডিয়াম ভি পেন মিটার ফারুক লিরা ক্রি সিরা টবরা ফ কিলো হার্স পেন ফারু টক্স রেং করা সির কেব লাপেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টবরা ট্রক হ্যান্ড পুথ আদুন্থু লুঞ্জে থাকাং ডেং আলং পেন লুঞ্জে রাজেক সুনাং কি লুঞ্জে সুরেন বি লাপেন মালিনী টিসুপি কিলো নালন চেঠা আলু নালাম থি দন বারিম

পুঠত লুঞ্জে থাকং দেঙে লং পেন লুঞ্জির আজে একসানাং কিলুঞ্জি বিমল লাপেন লবিতা টিসুপি কিলুন কর্পি রূপতালিন পালুঞ্জির আর্জিক সেনা।

লুঞ্জি থাকাং দেঙা লং পুথা দা দুন্ধ লুঞ্জি রা জিক সনাং কে লুঞ্জি মঙ্গল রং পি লপেন বাড়ি রং ফার পি কে লুনা লুঞ্জি থাক আলু নালাম থে জং হং দিং লুনি নাং ফান

আদুন ফলন আর্জেক লংজি লবং সালুন লাগে বারলংনাই বেদিন থা পালুন লবং সালুন এ থা সতামি বি কে মোহন ঠাকুরিয়া লাপেন জনতি বড়তুম কিলুন আলঞ্জরিগল তংতে আর্জেক সেনাং

0: lapana ponali tum boro lirmieluna jaimek angdengalong pena sona son alun arjik long tanglo lake akashwani dipu jaimek ewang lake fm bena long pen megahertz pharu sira tok bar sirke plapen news on air app long pen ta arjik mi non adun thua jaimek angdengalong da miluna lake rong roba jaimek angdengalong pen bininali tum chihu chiput arjik long ji lake check pen copy pia sai ke klemig ma mate english alam pen ke bamboo work bulo labang so apu tha gele tum hanang than pon ji lake atur son teron la pen hut bang joani strong phar alang le tum bang hiniang bong chi hu chi po arjodonic senang
1: lake all in the radio dipu pini ladak studio long check pen ason son hormu কাসেলাম মাপুথা লাম থেচি হুচি পুত পঞ্জিয়া ফানসে লাদাখ বরি পিনি লবাংস আলাম মাথে পি পুথাক চি হুচি পুত পঞ্জিয়া ফান লবাংস আসাই কে ক্লেম আবাংফু আতুরসন তেরনা ফানিলি তুম ফা এগলো নিলি তুম কাচু ফা তেং পেন আলাংলি হেলোউইন পেন ওয়াংসি নিলি তুমা স্টুডিও আ মাইক্রোফোন আলং ওয়াং পেনাই নি তাংলো তেরন আসাং হো ফ্রান্সি কে নিলি তুম অল ইন দা রেডিও দীপুয়া হিন পেন কার্ডম নাংলি ফানাং পাজেরিকল
2: কাডম
1: তেরোন সঙ্গ নাংলি হিন পেনাং থানে থা চেক পেন নাংলি তুম আসন সন আসাই কে ক্লেম কমেন্ট টু মেন সে নাংলি গা পাং চেং দু নেগল লাবাং সো আফুর কি মো পাজের মি দাম পেন থান ইকজি মা
2: নিলি লা সো আসাই বাং মা চেক আকাম বাং নিলি 2013 মেন সে নিলি পাং চেং পন চেং সিতামে কে ক্লেম পন সিপ আবাং 2015 মেন সে লাবাং সো আসাই বাং ক্লেম পন সিপ
1: সুরি নি রা ক্রে কে থমানি কান পেন কে নলি চেং দুন ল
2: চেং দুন
1: লা পেন লা কে ক্লেম সিপ আবাং কে সুরি নি রা ক্রে ফোন ইন কান
2: পেন
1: সি নলি পন চেং ল
2: অত সিপ
1: ইন তে হালা বাং সো হু নলি লা সো আসাই ক্লেম ক্লে ফ্রাং কো না নে কুপি নে লা পুসন সে কে লা পুসন কে এন দুন দো মা
2: নিলি 2011 আনিং কান বনি হাট গুয়াহাটি আদুং ল বনি হাট আসি নিলি লা বাং সো কামা সে কে বাং এনুন ল হাদাক আচেক আরং কপারি পেন চেং ল হা আচেক থে এট পেন আকাম কু পিসি কে পাওয়াইং মা লা চেক ইপুম মলং পেন লা সো আসে কি তামনি লেডা সি এনুন ল
1: আই আই আই তেনাংলি হালাদাক সে কে পোলাম

0: জুই লোপসি কো আন বাকা পর্ণা লি হাদাক সেকে এন্ডু নিগলো
1: সি আকোর স্পেন চিকলো ইয়ঞ্জন মতে ওয়ান মান্থ লা আচে কে এ ফান বাংকে ওয়ান উইক সিদো চালিলো ই রুই লা পেন আরং থে এট পেন আরং পেন কোসন সি আ কাম কে পাবাই মা লা সোসি কে বাংকে চিকলো ইয় কোসন সি চেক পেন হেম কি কিম নাং জি হাউসিং অন বেম্বু বেলা হে
0: আই আই
1: আই সি লো একে
0: ইসি লাকে চেক পেন কোসন সি হেম কিম নাং জি
1: মা হেম কিম নাং জি মা
0: হালা মা সো
1: আসে কে
0: আসে কে লো লা
1: মা বাং চিকলো ইয় লা পেন টু আকো লা চেক পেন কোসন সি ফার্নিচার কি কিম নাং জি কোসন আই স্টাইল কোসন সি কি মি কপালাং মে চেক পেন লা বাং তা চিকলো ইয় লা পেন কো দু থুলাং চেক কিলেং পিপি আসু আহর মু কাসেলাম চেক পেন লা তা আসে কে চিকলো ইয় নসন পান এন্ডন লো নিলি
0: লাসি কাপড়ে কাপড়ে কাছে কেলো চিকলো জন জন চিরো রুই নিল পছন্দ হেদি লাসি পুদা মেদ দাঙ্গতে নাংলি পেনাঙা চিকলো চিকলো এন ফ্লিপ হো বাকে তো কক হদা
1: হাদাক চিকলো এন ফ্লিপ বাক দুলো পর
0: তাঙ্গতে লা বংশো আছে কে কি এন পেনাংলি ফান কো পু আনলো আলে কে দো লা পেনাংলি সিতামি আলে কে লং লা বংশো লাম থিতা নাং থানে জিমা
1: আলে বাং লা পুলো নিলি লা বংশো আছে কে 2011 লম পেন এন্ডন লো লা দেট পেন নিলি হেম বাং পেন চিকলেন ফিট পে বাং আপোর আবেলা নিজ প্লে বেন কাপোর হে তা পোর হে বম লাং মাসি 2013 না বাং সাপ সাপ পু হেম আদাক দুহুত নিলি পো লং সি পো আদাক দি ক্লেন বম লো ফি থু 2015 না বাং নিলি লবাং সো কাম আজাদ না ব্রেক আসাই বাং থেক থিলো পট লবাং সো সাই পেন মাতিক লো নিলি কাই চপারেং জি বা থাং আওয়ার সাই গভর্নমেন্ট সাকুই লং লেকো লাপুল হে মাসি আলে বাং কে অং ও পুপে সি তামে হেম ইসি আন কে রেং উঞ্চিত আনকে দু লাদাক পেন
0: নন নাংলিয়া বাংকে কোসো আছে কে পেন বাংসি কোসো আসাই লগে ক্লেম ফার্নিচার ফুল এই তো মাসন সোনা সুকি কাংনিয়া ডিম লা পেন টেবুল বসিতা লাসন হরমুতং ক্লেম মালা সলাম থিতা থান পাজির মিডান জি
1: নিলি আছে কে বাং কে এন সন্দন দু ওলো লা চেক পেন সিতা মেনন মাত নিলি 2015 মেন কে ক্লেম সিপ আকাম বাংকে সোফা মাতে ফার্নিচার আপুথাক সি নিলি ম্যাক্সিমাম কে ক্লেম আর্ডিকিপি নর্মাল লাপং সি মুনি তুম নিলি ফান ও সোন কাম নাকি তো কি ও অর্ডার গেল লা সোফা ফার্নিচার পালেং তংহ টেবুল সোফা লাই সি নর্মাল কে নিলং কে ও মালা সি লাই সি নর্মাল কে ক্লেম বাং ম্যাক্সিমাম নিলি কাপাথে
0: নাংলি সে কে আলাম দা মহে নাংলি জং দাম এলো পসি নো নাংলি কে ক্লেম ই লাহাই কে ক্লেম ই কোসন সে আজিন তাকেলেং নেই মা মহে তা নাংলি পিন পোর্ডাম লো তাতে লাহাই আহরঞ্জাম পোলা আমি সিয়েন হই কে কপি পিল তেরন আসাঙ্গ নাংলি থান্ডাম জিংমা রেডিও কার্জু আরাধা তোমা ফান
1: নিলি ক্লেম কে চেং হুট বাং কে মেশিন পু বাং এ আবি পিন লাংসুত কে নিলা নুপাক মতে লা ক্রট পেন্সি নিলি আকাম কি পাবাং ই হাসুত কে চেং 2015 হুট বাং কে 2015 হ বাং কে নন 2019-20 ল মাং নিলি মেশিন আকাম মেশিন পেন তা দুলু কাই এ ক্রট পেন কে ব্যাংক নন বাং এ মেশিন পেন কে ব্যাংক মেশিন তা দুলো লা পেন কোসন সি কাপা নাইনিং মা সেক লং পুলকা সেক থিউ ওকে নমাসি কাপালাং মে লা তা মেশিন পেন দুলো নন ফি বাং এ সাবসো রে মে চেলো
0: নন নন বাংলা মেশিন পেন বাং কে নাংলি ফান ইসিয়ালাম থে নাগার জুইগলাং হালা করর নো পাক লা হুই পেন কি বু তাং হ নুই তাং হ হাসন কে ক্লেম পেন আসাই লা পেন মেশিন পেন কোয়ানা চে ব্রেক কে থেকলো লা পেন ফিনিশিং বলো ইংলিশ তুম কি পু লাসো কাপে মে কাপা নাই কাপে লাং মে কো আন লন কে দোলা হিনি আলাম থে কাছে ব্রেক নাংলি হেন পেন আং থানিক থা
1: ক্রট নো পাক পেন আকাম কি ক্লেম বাঙ্গে লাপেন তা মে ই সেটা মে লাপেন আপর নাং চেত কে মে সেটা মে লা মেশিন মা আসাপসো আপটা
0: জুম চে
1: জুম চেত কে চো লাপেন কি মে তা ফিনিশিং দা লাপেন না ই চেত
0: মেশিন পেন মা
1: কে লা বাংলো মা সি লাপেন মেশিন মে ম্যাক্সিমাম নন তাই কি ইউজ লো প্রাপ্ত চেত লো ভালো
0: নাংলি কে চেক সাইজ এ ক্লেম লো পট নাংলি চেক কে কো না না পেন লো নাংলি কে ওয়ান লাগে ন নাংলি মে থাঙা বিরি পেন তং র মেটেরিয়াল পুলো লা কে নাংলি কা সেলামিয়া হরঞ্জাম চেক হুই কে মাতে কাপড়ে চেক কি এ তুম পেন তং নাংলি লা পছন্দ কে নাম তং কে ওয়ান মা লাবাং সলাম থে তা থানি জি মা
1: লাবাং নিলি মেথাং আবিরি বাং কে আবদেত চিতামে লা তে বক্তেরাই আলোমেস নিল বাং হেম সি নাম দাম পো লা সি ওয়ান পো চেক বাং কে তে বক্তরাই তা দো ও আমাত সি হালা প্রি পু বাং কে মেথাং দি মানর মা কি লং সুংক্রুং প্রি বাং নিলি লা হুনিবার বাজার মতে সাতারডে বাজার লা হুজাই হুজাই লং সি আরুইবাং তা নাম দুন পুলা হুজাই লা মিয়া তুলং সি নিলি কাই তা
0: ও প্রি গে হাদা সি নালি হুজাই হিথি পেন্সি প্রি বাং নাম
1: হুজাই আই থি লং সি লা হুনিবার আনি নি সাতারডে নি কাই তা দাক্সি কি নাম দুন নাং নাং লো আফ্রাং বাং এ কিচেং হুত লম কে নিলে গে গারি তাবেলা মিথাং আগে

0: Dubai yang sih celong tek tek perlu tang te kaprek a step dolang ha la do tibit kin ke pacu che phan mang ke kerosene pen diesel ba kerosene pen petrol se tamela hini sonni mix nang po
1: panghui nang po
0: panghui nang po la panghui pen hala asek asek tin na long angkok at cry si hala la so ada adwa mate la panghui tang kerosene pen diesel tamela kerosene pen petrol tam mix nang po la so po si atak thai nang po lo blata si tibit ke chu che phan la ta
1: isi ato warlo ke claim ya to warlo ta la ke jong si nang le hala u ye la pen do wai pen arnim ne plo dang te la puson ta claim ek
0: me lo
1: teron sang hwa dun thalam chi than na mix nang la so selam tang de ra phi la alira cham ka pa me ya phan ke nang le tum ko son son na lo nang le tum ka ka selam la solam the thanek ji ma
0: chok tang et pen ka pa sai ne ka palang me bang la pulo ha jong si ko mane amnit bang hem phu bang order bang akik nang ji ই গ্রিম নং জি পোতে ইসি আমি সিন দলো ইসি আলেম দলো নমাল তুমকে বাংসরা কুপিনিয়া গেস্ট হ ল সোন আমি সিন তাবেলাং নি তুমাং লাই সি আলেম আমি সিন দো লা মেক আপ আমি সিন লো সো লেম পেন সি নি তুমাগে আপ পপ ই পুরিং মরাং ল সোন সি ক্লেম ল হে আপ এরিং সোন কালার ক্লেম বা কি ইগ নেই পতি ল সোন সি পে ইগলুন দিতি ল পাসে গ্লুন দিতি
1: লাগে হালা কে কে কে নাম তো মানিং কে হাঙ্গা লিং ল
0: আ নিং কে হাঙ্গা
1: কাস্টমার তো মানিং কে হাঙ্গা লিং ল
0: বাং তুম কো সোন মা মানে বাং সি তুমি ল চেক কালার মতে ল ন্যাচারাল কালার চপ পতি ল থাং আপ ইল হে হং সি কপি নে পে ইগ্রিম নেই পমরক টক নেই তো ল সো আ লেম আমি সিন মেসি তুম আপ আপ পে ইগ্রিম বো লালো
1: লানাং লি তুম কা সেলাম হরমো লা সো হরমো নাং লি তুম ল হাই ট্রিটমেন্ট এট কাডো ওয়ে পাসানে জাত এট পেন কাস্টমার তুম ফান পাপন লোক আন লবাং সো হরমু কে কো আন বাক আদিন দাম জি পুল নাং লিতুম পসন গ্যারান্টি পিপি কে
0: লা সো আদিন বাং লা লো নিতুম ফান আফ্রাং লা ট্রেনিং লং নাং কে থান হুত মতে আসে কে নাং কি পি হুত নাং কে থান আ টেং পুল তাং তে থেং পি কো আন মা কে দাম লা চেক সি দাম থুমুলা আর তা দু চেলা লাস্টিং চেলা
1: ওহালা কে নাং লিতুম ট্রেন ট্রেনিং মতে সে কে হুনা থান লা সে কে
0: নাং থান লাম লো হে সিতা মি লাগে ট্রিটমেন্ট তাং নাং পু নন লা হাই সো ফান তুম নাং কে সলাম তাং পট আসন মাং তা নন মাতা নিংকান নিং কয় থং কেপ কাসলাম তাং দোলো আফ্রা নিলি পোতুম হুতা তা নন তা থাং থি তা দোলা
1: নন আন্তা লাপো সংসি দোলা
0: নিং কয় থং কেপ তা প্লেং থুপো
1: থাং থে লাং
0: থাং থে লাং
1: সিপু দাম এলো বুলো দাং তাই লাকে নিংকান ভারো সি তামে দাম ইসিয়ালাম থে বাঙ্গে দাকছে থান দাম মে লিতুম নিংকান ভারো কে দামে দাম পোতে মা সে তামে হালা কাস্টমার তুম হালা কাছে পারি দেং আলিং লো লাতা
0: কালাং কালাং লাতা
1: ইসি কাছে পারি দেং ইসি চে পারি দেং পাম মে বুলো দাং তে
0: হং বিপু কক পকাক পোতে লাতা
1: আ দিন দাম দে দে পসি তামে ইংনি বেত
0: ইংনি বেত
1: থাক বেত জাত বেত পুল লা সফান বুলো দাং তে লা পানা বাঙ্গে দাম পো বাই তেরন সা হা দুন থালাম থে চে থান দাম ইকসা নাং ইসি সিয়া সোফা সেট কপু আনা দর্সি নালি তুম কে জরি লা সলাম থে তানাং থারিং জে মা
0: আলাতা আইসি কো সন মা আস্টাইল হে হেভি কন সে স্টাইল মি উমা সিম্পল মা মা লামি উমা মতে আ চেক চু ও প্লোতে তা দর পাসু চেন কক পো আমা সি নন মত কে অর্ডার আ টেং প্লোতে ইসি সোফা সেট লং পেন সুরি কেপ পেন সি চেং ল হে সুরি কেপ পেন চেং পো আ বাত পেনে সুরি ক্রে ফ সুরি ক্লে ফ্রি লা সং মং সি নন মা জরবম কে অনলাইন সুরি ক্রে ট্রক সি তুন জরবম লা
1: নন নন
0: নন মত কে
1: সেটা লা সং বং কে আদর সেটা লা পান ল সেটা মে হালা ডিজাইন আ লিং ল
0: ডিজাইন আ লিং ল
1: নং লা হাল তোমা হরমু মানে কা হেভি কে হেভি
0: ভে
1: লা লা সোতে সিম্পল
0: সিম্পল ও পতে মানে বাং সুরি কেপ বা সুরি কেপ পেন্টা কম চাত তা দলো
1: লা ইসিয়া সো ফাস্ট এর লং কে কো পি পি ল কে দোজি দা কে নং লি হেন পেন নাম থানি
0: লা দা বাং কে বাং কে থম কাং নি মতা কি দিং ল হে লা বাং ইসি দো পো না পেন সিঙ্গল ইনোদ কাং নি পো লা বাং হিনি দো পো না পেন টেবল ইসি সন প্লি হরমু
1: সন প্লি হরমু দো
0: লং পদা
1: লা কে বাং থম কাং নি ইসি লো লা পেন ইনোদ কাং নি লে লা কে হিনি লো লা পেন কো টেবল ইসি দো পো লা সন প্লি হরমু দো পো
0: আন পেন সি আ দর বাং কে সুরি কে বা সুরি ক্রেসি ক্রে ফ সন সি লে লো হে
1: তে আ দুন থলাম থে বাং কে আলে লাম পাই চে থান দাম ইসানা মুহে নাং লে পুলো লা ইসিয়া সোফা সেট কা সেলামিয়া ফানা বাংকে বাংহেনিয়া মনে কে নিফলি লাপে নিফো না আসি লাকা দো কুই চে লাখা দাম এট পেন নেট প্রফিট নেরু সুরি ক্যাপ সি জর লো পুলো তাংতে নেট প্রফিট দে বাংকে কো আন বাগ দুই ইসিয়া সোফা লং তে রন সাং নালি হেন থা দেখি মা
0: আলি বাংগে এন ন ওয়ে সেটা মে লা হাই মে থাং হাজিরা লা আন সি হিন সু ফারহনি বা প্রথম হাজিরা হিসাব সি তুম এন চ
1: ন ন কো বাংকে সেটা লা বাংকে নাং লি তুম কা দো কে বে হাল হাই চিং থানাম এ জাত এ পেন কে লা আনা বাংকে নেট লো হে দি
0: নেট লং
1: লং লং ভেট লো
0: লং ভেট লো
1: হাই হাই লা আন সি নাং লি তুম লং লো হে তে আদন থলাম থি চি থানাম ইক সেনাং তেরোনা সাং হো চেক আসাই পেন ন নাং লি প্রাং নন কে নাং লি তুম কে হাদাক দংকা মুকা মাংকাং সি তামে মুনি তুম হানা মেগা পপ্রাং আসন লো লাবাং সো আসাই পেন ন নাং লি তুম আফ্রাং কিরিং ইয়া ফান কপি সি কে

0: লাগে আকাশবাণী ডিপু নাহলে তুম জং সি কাচুনিং রিয়ালুন জের আর্জিং তুং পোলোতে আলম বিলামা যায় মেঘালংলে হোয়াটসঅ্যাপ নাংলু ইগনন হোয়াটসঅ্যাপ নাম্বার কি সিরকেপ প্লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ হোয়াটসঅ্যাপ লংকে তক নাংজি কে লাপু হেনল যাই মেগামেন আলম বিলম কমাতসি কিলুন মা লুনসি পি লুনসি পোয়ামেন আলুন আলামঠে আসাপ সো তক নাংজি কার্জু কংতুং আতুম কেদোয়া দে মাতে আরং আমেন লাপেন কার্জু কংতুং আতুম আমেন আলম বিলম যায় মেকে ইরু এলং বাতাই হিনিসি রদ পার্জু ছট লাকে ভমকুরুয়ার নি আদা পরফাই নেরকেপরা মিনিথম কেপ লাপেন আজো পরফাই সিরকেপরা মিনিথম কেপ আপর লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম বেন আলং পেন মেঘ হার্টস ভারু সিরা তক পর সিরকেপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ লং পেনতা আর জি মে নন স্টুডিও ঘুরে পর পর ফাই ফরা মেনে থম ক্যাপ প্লেং টাংল লাসি পিনিয়া সারলাম ঠে নানি তোম আর্জিক লংপ পিনিয়া সারলাম ঠে কে আনফু ডংক্লক জংহং উন ই মাতে ঠেক লগা হুট কাতাং হু লবং সালাম ঠে কেমান নাম কে লাপুসন হেনল কাং চে রাহুট কে আনফু ডংক্লক তে চেপানিং ডিং চে তরক বিন কিপু দামকে জাত আহর মুতা মালম সি কে লংপো পু চিনি লর সেতা ন নামাতকে আবেদেত সি কাতোরালো লাপেন আনিং কে হাঙা হর মুতা ঠেক লগলোতে কেলংজিয়া ফান আর ই পিক জি পা ফানসি কিপু দাম লাসি সার পালাম থেল আনফু ডাংক্লক চংহং উন এই মাতে ঠেক লগা হুট কাতাং হো বিনিয়া সারলাম থেকে লাপান বেদল তংটে নন আদুন থা যাই মেঘ আং দেং লং দামেক লোনাং লাগে কার্বি লুন বাড়ি মজায় মে কার্বি লুন বাড়িম আলুনা যায় মেঘ আং ডেঙ লং পেন বং কেপ্লাং আলু নাংলি তো মার্জিক লংজি লবং সালুন কিলুন লাকে শরৎ বে পেন তাংতে আর্জিক সেনাং
1: বং চিন বংকারবি পুনাং প্লাং নাং ফি পুনাং প্লাং মাতি

hệ un e lapen virun e la son si bihek aw su akaya hut lam thekaning je ji aphan ang ho pen pe bar thek the lang lapen kirap ji aphan ajakong velang bonta pope atum ke bihek pen ha saru sar ang anta kang hon thepik riso korjang ke doboma hut peni ke matha krang pena jok kichok che glemdet tahai la su kichok che det apot apia po tum asomar phan aning thi tahai sita la ke akai ke messenger phan ke pakeng lo aning ar lo kang hon ke rengwer pirthe along ajara ke sung le wang sitame asomara tum along ke apia po tum hello kai ke ta karjab dun thi pen ke rai dun hemtun anu jo ke thir klong karchak jia phan ke apia po tum arideng sidolo osomara tum ame hang ke thek arni pen kalana kala hon la pen ke pathe ke padding pen cheng lok bidi gyan ki pi la pen an parta akaya phan pachun che tik an karjab dun vera tum ke apia po atum hello osomaratum pei pensi kang hon lomuchot atheke osomaratum kesso ki un eya hot pei atum jo pangthang ameke jang chepang rc methang so phan oralo lason se osomaratum kai keta aning arong ver ji phan methang a pran sitame chinghon hedet si lana pamelo lason thot si po atum jo arni ke choji phan anrilo kaching thang peri lapen kang tu yang deng ki unun ji phan toklang awar sai pilo osomaratum aphan raikomlo lapen akim me atover jalo apo lapen ape atum ning isi vet dosi kemisen awarmon ke padoji aphan kang hon pensi peklanglo laso bidi gyan ke pike osomaratum a ora dur ke me anat ke paching thur ji aphan si matha thiblo mithang hemtun along pen nangke plang akorte lapen injira tumhello ke cheng si ajir pojir pilo hem arlo along a sap sap alam pen ching chek sai dutahai lason si ahut pen ke kijui ahor mu kachithi tv remote ajoi ni lapen ason son alam pen kachimeng peng kachinki ke lapuson ta do bonta lake alom sona da panchot atheke hemtuni si angbong ke ahok akaching hon chichini pame lapen puthot chinghon thu kapreka muni dat ning arlo chinidam de det tahai bonta hem si angbong oda dur kachipindeng ke chichini pame hemtuni si along ke थेडिंग रपेट लपेन अजदा सोना मुंगटा चिथान चिपारे से रॉय पेंसी दुरा पेटलो लसोंसी अंगजी रफान आई कटुम चिंगहोन पेन लनासी रायलो अनपाटा अबोंगसो अफान अंगजी रतुम अपे सोंसी इंगहोनलो मो केसर मते किक्री के लोक आहुत अंता हेमतुनीसी अकोटे इंगजी रतुमसी आहोक चिंगहोन मुचोट लपेन किसुंग अपोरहुत चेराबलो কে অং দু হেমতুনা লংকে ফুসার ফিসার তুম হেল আসমার আসুমার তুম আফান কচেলানা আলংলি তুমকে আংকুর হেমতুনল ফুসার ফিসার তুমকে কায়া ফুঠা চিনি পামে লপেন নিং আরং পেন কেডো ঠেকজি আফান জাপন ওয়ের আলংলি তুম পেন আজকসি কেদামটং আফুর কিমু হ্যাঁ হুই থান থুসি আনিং পচিমাথা থুলো মিঠাং আসমার আসুমার তুম আফান জুতং জুবাদ লপেন খে পিন্ডেং সম্পদ আপুঠাকটা পাচে নিল ফুসার ফিসার তুম কং হন কে নিং সাম পিক লপেন আলংলিতুম আলাম কে ডক টেং নে উনে ওসমার তুম কাই কিসু ইয়াহুদ আলংলিতুম থান পারে দুনসি পুঠর আকে মে অর্ডার দুর আনাত পেকেং লো ফুসার ফিসার তুম হেমতুন লং কে দো কে কোপাই থে পিক লপেন আরডি ডক লং আঠে কে আলংলিতুম পেন আজক সি পিয়ঠে লং বিদি গিয়ান নাং পিপা প্রাং লো ফুসার ফিসার তুম আচু কে লক কে লং পামে কে আরনাম পেনসি আহির জুমে লো লাপেন আসুমার আসুমার তুমটা প্লেং সেট আহির জুমে লং লোপু চেলা খাদাম উন ফুসার ফিসার তুমকে কিসুং কি দু কচিতং পাপ্রাং আতুমলো লাপেন রং রূপ রং সপি কি কিম টেকাং আতুমলো আলংলি তুম পেন আজক সি পিনি ওভি মি আতুম আন রেং ডক রেং নি পেন পিয়র থে চোব চে দুন লংলো লাসি ফুসার ফিসার তুম আফান কাই কেতা কাছে মাথা মাতে কাছি কিমো দাম কেনাং সত আলংলি তুম কার জং কাই কেতা রেং এট মো আর নি সি আর নি পুথত চিতং থুলং জি লাহেনলো ইনিং কে থে দাম আলাম থেকে কাই রেং টেক আন হেমতুন ইসি কাছিং হন কে আকেনাং সতলো আঠেকে আউ ওয়ে চিংথুন বম জি কাং হন কেলং টাং হেমতুন আলং পেন কে ওসমার রেসেট জি আওয়া দূর চে পিন্ডেং পামে জি লাপেন দাম আলিং সিতামে আকে মে কাং হন ইংক্রুং সি হেমতুন আফান পুথত নং মে ওয়ান পি জি লাকে আপি আপো আকে থান পারে পেন সি প্লাং অঞ্চ জি হেমতুন আলং পেন কাং হন লং পামে লোটে কাপ্রেক আদুং আরাই আমি আতুম আফানটা ইংহন থেকপো মুনি রাকাই আলং আকে জয় কে আতোয়ার আবে আবাং ফুটিন আতুমটা কে সুং চেতং নিং কে অয় কে লেট লাপেন কে প্লেং দাম দে

0: alam jir ajay me bangso ajay me ang deng long pen fire service pu thak ili tuma phane ke than ponji lake senior station la pen district coordinating officer fire service depu along klem bang phu bida sing be la pen hut bang samson ingti tangte alang le tum bang hining bong chi hu chi pot arjodonik senang
1: pini nilitum akaswani dipu ahin pen fire service labang so aputhak chingkije thanjip aphan kechu phapondo lake alangli senior station officer matangte district coordinating officer karbyang long angkang kelang abang phu sar bida singbe sar nangli phan akaswani dipu ahin pen suri suri akadom nang pajiriglo
2: joro iglo
1: tangte sar ইলিতম পিনি ফায়ার সার্ভিস আপুথাক পেনাং আতকানো কিন্তু আরাত আতুম কাচিনি নে লাবুসন তো পিগলাং আসে ইলিতম পিনি লাবাং সপুথাক লচিংকি চে থানাম সিনাং স্যার তাংতে কেচেং সি ইলিতম চার্জু সিনাং পিরথে আদাং মাতে ন্যাশনাল ফায়ার সার্ভিস লাবুসন আর্নি তামে কে হক পন্ডো তাংতে কপিয়া পসি কে হক পন মতে কমেন্টু পেনসি কে চেং পন নাংলি ক্লার্টাক আলাম থানজি মাসার
2: কি চেং সি অল ইন্ডিয়া রেডিও ডিপু সেন্টার হিন পেনাকার জুদুন সুরি সুরি আর আর ফানিলি হিন পেনটা কার্ডম পিগল লাসো আলাম পিঠাং নালি না কার্জু কে নিলে নাং থানিক পো লাকে কে চেং সি কে জাং মিয়ে চেকলো ক্রে প্লিয়ার নি বোম্বে ডাক ওয়ার্ড আদি মলং হালাস আদি মলং ইসি মি চু মি মি হরমু কে বানা জাহাজ মেন মেন মি চুপলুমলো মি চো মারা কে বোম্বে ফায়ার স্টেশন আতুম আন ফায়ার সার্ভিস তুম আন কে লাতুম কেপা মেপ দুন ইয়ে ফালাস জাহাজ লং সি আর লু দুন লাবলো পা মেপ দুন বমলো আকো লাসন থরাহুত লাসো জাহাজ লং মেন মেন লা ইংব কাংব হরমু ডক মাসি মেন মে ইংব ফুন ফুন মাসি লা মি পা মেপ দুন কেরাব দুন নক বে তুম আন্ত লা সলং সি মি চু দুন লাবলো লা পেন সারি কুড়ি রে সি আমনি রাতুম ফায়ার ব্রিগেড আমনি আতুম থি দুল লা পেন ফারুনের কেপ পেন ফারুক ক্রিপলি আন আমনি রাতুম আদুং রে কে দুম তা আপ্রাণ দুনি জুইল লাসি হালাসওয়ার নি পেন্সি নিলে তুমলা ফায়ার সার্ভিস ডে পু ফায়ার সার্ভিস উইক বুনি তুমলা 20 তারিখ 14 তারিখ পেন হা 20 তারিখ লা জাংমিয়া চেক লো নি তুমানি কানবাং তালাসি পালন ইক বমলো লাসি নি তুমলা সো ফার্মা কে নকে সেকেন্ড সু হিজ দিবস পুটা আনং দোপন বমলো
1: কালাম কালাম
2: লাসো হাসওয়ার নি লাসো আপ্রাণ কিদাম কি দু ও জয়নি সি লসওয়ার নি 14 এপ্রিল আনি কান ওয়াং আসন থাক থাকসি অল ইন্ডিয়া আদ্যাং পিতা পালন বেড়ল লানো জাংমি ক্রি প্লেয়ার নি লোতে নিলি তুম লসোয়া প্রোগ্রাম দুই গি লাই হেনল
1: মে পি গালাম লসার নংলি ক্লার ডাক পেন রাজা ফান কে থান পন থে পট তাংতে ইলি তোম পিনি কে লবাং সলাম রে চিংকি চেথান পন থুসিনা তাংতে ইলি তুম মে পেন কাচিপা জক জি পুলো তাংতে কপি পি আ বিদি সি কে ক্লেম পো নাং পো লাতা মে নাংলি থান পন জি মাসা
2: ও মে পি কা জুইগল লাকে ইলি তুম মে পেন কিছি রে নাই পুদেলতে ইলি তুম কিচেং সি এবং কে এমে থাং আ হেম সিতা আজো পুজিতা এমে গে জাং আফ্রাং লা মে কিছি থর দুদু মে কিছি থর সিতা আক্রি পামেপ এর নাই লাপেন মানে তুমি এলি কার্বি আংলংকে কিং দুং তুমি রং আতুম বাংকে আমিথাং আমেকজাং ক্লিপ পো আমি কিছু থেওর তুমি চিপা মেপ মিদেত তিটি লাসন তা আলাং লিটুমলা আমেকজাং আপ্রাং আপ্রাং মে লাং চর লাভ নাই লাপেন তে ইলি তুম টাউন কে দু তুম বাংকে আচে ক্লোজন বাং পুদেত তামে লাসন শিকাই তাই ইলেকট্রিক ওয়াইরিং এবং চেক বের নাই লাপেন ইলি তুম চতুন চুদাং আদিম কিচেন আলু লাসো কিচেন আলু এবং ইলি তুম হদাইতা এলপিজি গ্যাস সিলিন্ডার কায়তা চি চেক বের নাই কায়তা পাইপ কোসন মা মানতে মানে তুম অন চেক তম্বি কক মা কায়তা

0: Yene ke oxygen lo isi bang en combustible material lo isi bang heat lo la oxygen aku la ang tangke su la pen la jikunu mane yang tu puno pepar puno pino la sa along son tom harmonia si chitong pet pulote mi kya mi thang mata chode ta the la si la la jene ke ili tulong la heat jene ke ili tulong la non pepar pini ne yang si mi chote lang up lote la sa heat per pang sam heg lo pate mi mep che la sa lam lo aku yang si nali yang tu mi chode lepute hala yang tu mi chode ba ke hala bang pom up dun lote oxygen bon che
1: bon che
0: wala ta mep jo
1: mep jo
0: wala son lu la si la son thom har mu che tong pet si kaita mi gi chu
1: kalang kalang
0: la pen hala heat heat ba ge yong si ignition temperature an kili lu bute la ke ami tha mata ko mi chu de ta
1: mi chu de
0: a ke oxygen ba ge li tu ka de we ta oxygen ke long phu nang se le li tu ka de we ta oxygen ra vi li bute reng thek thelo
1: kalang kalang
0: la si ko an mi gi chu la an si oxygen ke a ko প্রডিউস করি চল নেলো না মি চলো লেপুটে তার মানে একদম মিয়াদে থেও
1: মিয়াদে থেও
0: টিকে লাসে পল অক্সিজেন একদম চিসান লাপো অক্সিজেন একদম অং টু মুসি পল আছে মি চো আদে থে থরে
1: আপিয়ং থে অং আপিয়ং
0: আপিয়ং থে অং টিটি লাসে
1: কালা
0: নালো মি কে মেন মেন থেক লকলতে মি পুচটপ লাগে মুনি তুম থ্যাঙ্ক রে চিনি নে লাসি মি পুদেলতে নি তুমকে ভাগ লাগ son plido nili tunge like a class fire b class fire c class fire d class fire pu ni tunge bhag do mane la so teng si hala meke pa me pa hormuta use nahi mane n nahi hala pen si claim i nahi pa me i nahi jene ke a class fire pu delate lage hadon ke li tuma tha don te lage lang pen ki pa me una mi jene ke theng pi theng phang kagos লাই মি চলো লিপুটে লাকে এ ক্লাস ফায়ার লো লাপে লাস এ ক্লাস ফায়ার কি পা মেপকে ইলি টুকে এলা ল্যাং হ্যান্ডলো লাবাকে
1: ও ল্যাং কে কে পা মেপকে জয় কি
0: ল্যাং হ্যান্ডলো কি পা মেপ জয় কি লাপে তে আকো দুতলা সি ক্লাস ফায়ার ও এ বি ক্লাস ফায়ার বি ক্লাস ফায়ার বাকে অ্যাকচুয়ালি বাকে জাংথু আমিলো জেনে কে পেট্রোল ডিজেল লাহাইলো একদম লা সলভেন্ট লাহাই হরমুন মানে জাংথুয়া আফান আনবাংলা তুমাকে বি ক্লাস ফায়ার
1: পড়বে
0: লা বি ক্লাস ফায়ার কে এলি তুম মে পা মে সাধারণ ল্যাং দুং বোম লোতে লাগে আমি থে থু রং এটি লাসি লাদাকে এলি তুম হলা ফোম হরমু ডো ফোম এক্সটিংগুইশার ডো লাপেন লা পেট্রোল পাম্প মুখাকে থেতান থেতান আদি মান বা বাং ওএনজিসি টু লং সন বা রিফিনারি লং টুয়া সন সন আতুকে বাং ভারি ভারি আর ড্রাম সিল আস ফম টেন্ডার পর বিকক টি টিল আছে ইলি তুমটা হালা বাংসি ইয়াং টু মেলতে হালাসি ইউজ নাই
1: হালাসি পামেপ ইনাং পো
0: পামেপ ইনাং পো লাসুকে পামেপ ইনাং কো কেলো পেলো লা জাং টু ইতি সু পো লাসুকে সু পো আথা আনকে হালা বাঙ্গে মানে ব্ল্যাঙ্কেটিং সিস্টেম কুরি দেত টি
1: ও
0: ব্ল্যাঙ্কেটিং সিস্টেম কুরি দেত পো কেলা দা বাঙ্কে অক্সিজেন বাং আলু দুনুনে দেত
1: দুনুনে দেত পো
0: আনকে মি মেপ চক
1: মি মেপ চক
0: কিচেন সি আকো লাসো ফিয়ে বাঙ্কে সি ক্লাস ফায়ার বাঙ্কে হালা বাঙ্কে ইলেকট্রিক ফায়ার ল হালা বাঙ্কে যেনেকে ইলেকট্রিক ফায়ার পদলতে লাদাক কিপা মেপ ইনাই বাঙ্কে হালা সিও টু ফায়ার এক্সটিংগুইশার পো বাঙ্কো লাপেন ড্রাই পাউডার টাডো বাঙ্কে ন লম আকো ইসি সুবিধা নাক পিঠুল মানে এ বি সি কিপা মেপ উন ইসি ড্রাই পাউডার ফায়ার এক্সটিংগুইশার টাডো হালা বাঙ্কে মানে এ ক্লাস ফায়ার টা পামে মেল বি টা পামে মেল সি টা পামে মেল লাসন থম ফান হালা সুবিধা দো লাপেন ডি ক্লাস ফায়ার বাঙ্কে অ্যাকচুয়ালি মানে মেটার ফায়ার ল লাগে থেতান থেতান ইন্ডাস্ট্রি ল সন আটুম ফান হালা বাঙ্কে লাপেন বাং হালা হ্যাঁ মানে মেটেল জাতীয় কিবা তা জেনে ম্যাগনেসিয়াম লাহা বস্তু মানে দু লাহা বস্তু বাসি কিপা মেপ ইয়ে ফানল হালা বাঙ্কে ড্রাই ড্রাই কেমিক্যাল পাউডার পুলো
1: মে পিগলো নাংলি কে থান পনসার লাসি রেজিও কার্যো রাত তুমতামে মে কে পাম মেপ লাপেন মে আজাত কো আন দোমা লাসো বাং চিনি পো পুলে লিতুম ক্রয় পননা তাংতে ইলিতুম কাচে থান আলাম মে কে আজাদ দোপিক তাংতে বাং সো আমি কলো সো মেসি কসন পেন্সি কে কার মাতাংতে কসন মেসি কে চো মতে লাসু

0: cái cả hột men men cái pam mẹp cái joy kia gì là so bị đi tầm mấy năng li rát ở phần thanh gì mà sao
1: cái pam mẹp cái joy kia này bữa đó là để ili tum đó là à mấy xí lại muốn thi năng po do gì là li là bên này cái phô long mấy chỗ phê lang mấy chỗ và bên này paper là hai mấy chỗ lúc bữa là cái lang cái đúng ta là cái men men mẹp ít chọc po là bên là LPG gas cylinder pine niosi mecho de lipute la banke ili tumalong yosi la CO2 fire extinguisher po bostu ave lipute la ke kijo ke nai ba ke la ke nani tu mane kombol pen kombol lang pa champe mesi a kombol bang yang tu vedan ponta a kombol lang pa champe mesi men men la so kombol la so extinguisher la so LPG gas cylinder phan men men phung hết năng po pa um check năng po pa um check lo le puten ke la oxygen mang cut off that po la tu tan ke ako loge loge me belo te regulator bonam check năng po la han lo ki joy ke abang ke ako yo si kitchen alo pin me cho padat padat kitchen alo me me hanatun ho jang tu pen midun ul le pute la ke bele ga ta ridam nang nelo adibri nang po adib kup check nang po la adib kup check te lage Puman map chop po lagi. No ge li tum arata tungela son ka phirip mi chu bete te phiri rong po.
0: Kala.
1: Kat rong po. Kala si phiri nang ne kat ke de nahi. La pen la yang tu mi dun ule bete loge loge hala adip bang si ri papa nang po. Adip kup chok nang po langet dung le te nulu la dakta. Langet dung de nang po adip si ri si adip si kup het nang po. Ala te puman map chok po halata. La pen isi dun lang. Drog transformers on me chude ulote transformer me chude lepute lake isi ki joy ke bang hala dry sand mane sang ti mili hedi ake cham he nolata la sang ti mili a crank si la transformer long war tip tip de rapo la ta mi map chok polata ata
0: ki joy ke abi di
1: ko koroso la ba
0: kalang kal
1: men sana ni pilo
0: men men tong se kota pha
1: men tong se kota pha lo lage
0: kalang kalang
1: la si sang ti chi bi nei
0: kalang
1: la hai transformer te dum adim tang la si sang ti chi bi nei
0: adu ra
1: sa ni dum fire to meta la saison do la si la ba ke sen bucket bi nei la sa pha iglu
0: mi pi kalam lo sar nang li ke than pon thai ka pot adun thu che than nam thu sinang ইলি তুম হেমরিত মে কেচু মতে মেনটু নেকে মুনিত তুমা ভান তামে কপিনে জেরো ক্লক পেন আমাদ মে রোসেট লাপুসন দোপিক তাংতে লাপুসন হুত মেন মেন কেপা মেপ জি আবিদি কুবুসন সিকে ক্লেম দুন নাং প লাতামে নাংলি থানজি মাসার
1: মানে ফানজং সি মে রো ক্লক উলতে লা বাঙ্কে Actually, bagaila, mungkin cello pulate ni tum fire brigade panke kikol nang ke aprang silo lah bagai. Ili tum fire brigade panke mungkin cello pute nang pum nang kol death si laso apisia mithang cipam me pan bor inai.
0: Kalang.
1: Laso lam lang ke ni tum ta lapen pum nang ke kol huta amithang aku daksi mungkin cuma halaso adim bang klar dak pen nang thang nai.
0: Address bang.
1: Address bang pura nang thang dak nai lapen. Nang thalo bete ni tum le dun lo tela la so nil tumalong mane e mane phanyo si micho de le pute la blanket do ni tum blanketing do la ni tumalong blanket do la so bostu la so blanket paung dun ham lo te loge loge ami me chok pon pe hospital pon te ing sam jet abang doi
0: kalang kalang
1: la si ang ke la pen ante hospital pon sirak si ki mina pul an ba ke
0: me pi kalam lo sar nang li labang su abidi কে থান পন থেকে পত তাংতে আদুন থু জারজু পন থু সিনাং সার হেমরিত পুনন মাতে হাবিত পুনন কাপ্রেক কাপ্রেক আদিম পুনন মে জং সি কে চলো পুলো তাংতে কে চেং সি কুবুসন কে ক্লেম সি লাতুম আতক অনু কে দোয়ারাত আতুম আফান কুবুসন সি কে ক্লেম জিমা লাভস আবিদি তা মেনাং লি থান পন জিমা
1: মি পে গেলাম এগুলো কার্বি আংলং আর রাত আতুম কে নন্তা প্রায় আমি তুগে in longer is kiti claim ki ke on itum town or loki do tumake ratumake non tal an phophe lasi lahai kichire megnai alama putha ke la hello ili timosi in longer regency mani mi ke chok mi chu det ba hem along nang le idang nak le putte fire break pu bostu do mane in long mane la thalon hini bakamui kaita Kunana

0: nasi mi kichu ki chong tiran bomma hala pu aprang aprang bang la tharlon hini bak ekdom rong si kadu we chilang ra ekdom safhalo nai
1: phai nang
0: po ing phai nang po la sadim ekdom arum pan lo na ko arum mi ekdom patamun idde nang po la tharlon hini ba mu pan lo lo lebute la so mi punang chong tiranun elo udang an wasi ki chui hada asi nang chujot un po la si la so bang ta elitum kadu we ta ini cibirap sikit me
1: kalang kalang
0: oh lapen hem yang si kicu betul tu lagi kiceng si mupe ni lipui kelo fire brigade pan kita nangke call bang ke alang tung pasu kaita nangke call nai amit ha address nang si bpe me pen lapen mana tu non ni tu long bomb lola santa amu kodi me kicu bupo address tapi pe phone number tu nang si bpe bupo puman phone bikok titi akhir ni tu mbangke lagi kiri tung sung kerupo akhir there tu bomb pola santa mbangke lasi kumama phone nang call bang alang bang phone cie thante de nai lapen address nang nang pipe me ansi alang phone chibi nai
1: kala lalo pola tangte nale tum kiri dam ta me joyke
0: joyke
1: kala kala me pigalam na sa tangte itum puthot je than pantu sina nale tum fire service ahin pen matangte sarkar ahin pen ta me me lang pen koson si kachepa jok ji matangte kachepa helo ji lahai hui ahin tame nangli tum rong rup mate asonchom sanchom laposon mai meeting ki bidam je thanchimu mate areng lo lampen pupo awareness program laposon tame nangli tum ahin pen kedeng pon do masar
0: do laba kedi tum aningkan wang ahithi rui pen ilong long ni lason si ni tum kaita la so awareness program pa ni tum tam bom lo lapen non ili tum karbiang long pudamelo te fire station ke long thom do isi ge dagni li tum di phulo isi bang e buka jan lo isi bang hara ghat lo lapen west karbiang long ma ke hamren ekta belang dakta la tutel ge li tum non ke west karbiang long ke hapu ge belega district
1: na
0: amasi ili tum la di phu karbiang long ma ke la dake ki thom mela la si ni tum la long thom a fire station na tum ta হপ্তাই সিপেন এলং লং নি সি কাহতা নে তুমলা সো এভারনেস প্রোগ্রাম কে কি বিভের ল লাপেন রং আজোন মানে নাং মুনি তুম ওয়াং থা পতে নি তুম হলা ডাক্তার দামি সিতান নাং চে কন্টেক ওয়াং উইথ দ্যাট টিটি
1: ও
0: নো নি তুম ইলি তুম কার ডিফু জুরিডিকশন এরিয়া আন কে নি তুম আপদু পুটা দিলায়ান্তা দামল পুকে বলাং ফেরান্তা দাম লাবল লাপু ইহি কাজানা নাতালে রে আনলো লাপেন কাজানা সোটা লসন থাক থাকছি একদম আপ টু সিলোনিয়ান রমবে ইনি লহাইত দামবমলো
1: কালা
0: লাপেন হারাগারা সোটা পু একদম বকলিয়া পেন চেংলো দমকা সামেলাংসো লান্তা নিতে এভারনেস প্রোগ্রাম কাইতা বিভেল
1: কালা কালা
0: লাসি লাসো পুঠাক বাং রাতা টুম সিতা ইসি লাসালাম নি টুম কে দাম হল বাং মনি টুম মানে কুপি প্রোগ্রাম নে পুপচি নি নে দেপ নাঙ্গা জুদুন কমরি
1: কালাং কালাং কালাং
0: নাসি লা লাসো প্রোগ্রাম দোলো পতে কাডো উইতিন তা না চি তুদু সি না জুদুন পে মে নেই
1: পেন বিজি তা মে লং পো
0: বিজি বেন তা লং পো কো সন সি মে পা মে মে ইম তা লং পো
1: কালাং
0: লা লা হ্যালো সবাগে
1: মে পিগলো সার নাং লিগে থান পোনা পট পিনি লি তুম কাচিং কি আলাম থে রেডিও কার জুয়া রাত পেনা তো অনো রাত তামে ননে প্রাঙ্গে বাং ইয়ে লং কে লানাং লি তুম আলং পেন কাচি রাপ কাচি তো দোপো পুলে লি তুম ক্রয় পনো না তাংতে সার নাং লি হিন পেন থান পন টু থা নাং লি নিং আকলং পেন হেম তুন কা বুচে তুম আফান পুনয় মা কিবি কি থি আফান পুনন মাতাংতে কাচুক্লেম কাচো দামাতুম পুনয় মতে সারু সারেং পেনচেংলক নাংলি হিন পেন লা মে পেন কাচিপাজক জি আফান কেমিসেন বিদি তামে থানপন থুজি মাসার
0: চরুইল থানপই পো আথে ইলি তুম মাকে নন কারবিয়াংল অসরকে ইসি এ বাকে নন নি তুম লং আ ফেসিলিটি তা দোলো মানে মি চলো লিপুতে নিলি তুম পিনি আলাং হেম মি চুটাঙা হেম আসর ফান সরকার পে আকে রাব দু হাল আসল সরকার পেন আকে রাব কিলং ইয়ে বাংকে নীলি তুমলং পেন ইসি ফায়ার রিপোর্ট পুইসি পনাই পন্ডেসি ডিসি অফিসালং লাতুম চেসামিত দাম নাই লা চেসামিত দাম লিপুতে ধরক আলাং লিতুম হেম মি চু পুদলতে হেম ইহুম ব্যাংক আলো নে সরকার তুম কিথিক টাং দু
1: কালাং
0: লাসি হালাসো কিথিক টাং হরমু আলাং লিতুম চে লং দুন ইজি
1: ও
0: নন কে ইলিতুম কি ওম

0: car bien lo rara tung ke ahem le michu desita ni tung phis bang ik e
1: Vâng ạ.
0: ape la sorry punang chi en ik e la pusi ne michu de lo te chodal
1: Cho
0: lo
1: la.
0: tu matha rong ti ti la masi la soda bang ili tung bang ke la su tek mek na la na pa
1: Kalang
0: che rok
1: kalang.
0: to na la ili tung car bien lo rat ke du ana tung ta la so nili tung lo chi vang si la so pari pu chi en si la so pari pu chi pon si alang tung samhit du nai la pen ke samhit dun ta So 20 ghonta angbong mane pali na ngia report bang mane nili tumbang yasi alang tum nang ng pute ne ni tumbang e loge loge ke ni tum ke non so ni tum fire report bang ke loge loge sin tum headquarter pidet po gohati ako da district dc panta ni tum loge loge ddma phani tum pidaji la sorry purang bong la si nat mami ke chute ni tum e pali rok ke tilo
1: la lo polotang te alang li tum kopi ma ke na hok homporti do anda me bang sarkar pen ki thike te nga bang ke che long den po kalang me pi kalam lo sar la si nono bang ke atokanu arat tum tame labang so puthak chini popule le tum kroi pona tangte ilitum aporalam ta doko opasar tangte kijut si ilitum pini ke chingki alam the along pen penang ke ilitum chingki je than pon lo sitame la so long pen kili le konan ne kupini dolang la pusan tangte ba la pusan alam the nangli ning aklong pen rata phan than the de chok che mate kupini nihayak nang nak la pusan alam the dolang polo tangte nangli hin pen than pon ji masa
0: joroi glo la so alam pitha ke ni li nali nang ka ju ke a hokalam lo ki than kang tung do lo ta mane ili tung kar bi along rat আফান নীলি টুমকে ফায়ার ব্রিগেড পুলতে লাগে নীলি টুমদের আহর মুগালি
1: কালাং কালা
0: লাগে ইলি টুম কার্বি আলং আফানসি বানাং পিল ইলি টুম আহর মুল
1: ইলি টুম আহর মুল
0: নাসি বানাং হ্যাংলো বিতে নি টুমে দু নাং বেকপো
1: কালাং কালা
0: নাস নীলি কিচনি রিয়া লামে লা পুলো ই মিঠা গাড়ি ল লাগে আথে লা দাকে নাং লি টুম ভা কাডু হতা কি রাব দিয়ে ফানসি নি টুমে 24 ইনটু 7 তা নি টুমকে দা হোম ডিং
1: কালাং কালা
0: লাসি মানে হে মি চুচি দে নাই মানিয়া তোমা আজীবন মিছে নাই মানিয়া তোমা সম্পত্তি লোকসান সেটা নেই পুলা লাসো ফাঁসি নি টুঙ্গে 24/7 ডিউটি সরকার আসাম সরকার পেন্তা নি তুম ভান চিকলু তিনটা নি তুম ভালাতেন কাটানা পি বমলো লাসো জয়নেসি লাসি ইলি তুমা গাড়িল রাত পাঁচ নি রিয়া তুম লালো ইলি তুমা গাড়িল লাসো গাড়ি কে ফেলাং নো পুবাঙ্কে কাডুবেতা মাথা থেদে নাই নটা নিলি তুম হুমনি আগারি নপুটা বনাই নেদেলাং বনাই নেদেলাং লাসো কিসি সাক দো কলো নি তুতালাস নন দিফুয়াং বং ইয়সি মে চুঠে তান পদের তে নি তুঙ্গে গাড়ি হুম থমেলো নতা হুমনি গে বেদেল
1: হুমনি গে হেনদা
0: লাসি কি লুকসান থি এক পিক লাসি কাটো ইফান সোলাং দো কার বিয়রাত তমন্তা চুনিং রি এগলো লাসো আলাম বাঙ্কে যাতে আলং তুতা নিচি বিরা এলি তুম ফায়ার গাড়ি ভাগে কিচিং হনরা এলি তে মিঠা গাড়ি পুজি মাথায় সতে মিছেনি পুজেনি নি চুনি রি নেলি হিন পেন
1: কালা তাংতে সার আদুন থু এলি তুম সে থান পন থু সে না পেনাং তুমকে এ মতে ফায়ার সার্ভিস দি লা হে মে গে চু কে রাপ লা পসন দো পুকা চিনি তুম কম্পিক তাংতে মেন মেন নাংলি তো ফান না কন্টেক্ট মতে না বা চিনি জি ফান আ বিডি তা মে নাংলি ধান জি মাসার
0: চুরে গ্ল মিপি গাল বি গ্ল লাগে নি তুম দিফু ফায়ার ব্রিগেড আর টেলিফোন নম্বর লা বাগে নিলি তুম বাকে 03671272265 লা বাকে নিলি তুম লাদাক দিফু ফায়ার ব্রিগেড আর নম্বর এগুলো লা পেনসি নিলি তুম হলা ডাক জিও ফাইভ বার সি গেল গাই পিনা আহত পে লাইন দাম জুই লিপুটে নি তুম লং লি ডেট ইতি লাসি ইয়ংসি না লি তুম হালা লং ইগে পুলোতে নিলি ফোন নম্বর মানাং কল ইক দেতে মিক্স এন নি লাসি নিলি ফোন নম্বর মাকে 700295375 লাই খেলো লাসি নাং কল ইক দেলতে লং দা প্রাং পোল আপে নি তুম বিরতা লং লো পুলতে
1: টংসে কট পেন পালে
0: টংসে কট পেন নিলি তুম পালে থেক পো লাপেন হারাঘাট তাদু হারাঘাট হারাঘাট ফায়ার স্টেশন আর টেলিফোন নম্বর হা ডাক বাঙ্গি কেলা স্টেশন অফিসার আর নম্বর সি নিলি না পিক দেট পো 8011805661 লায়ং সি কল লোতে লাকে হারা

0: কাট ফায়ার স্টেশন স্টেশন অফিসার নম্বর এগুলো লানাংলি তুম কাদু এটা চিবি পুপসি নিংথে এগুলো ইসি বুকাজান ফায়ার স্টেশন নম্বর দেখলাম নীলি লাতানাংলি তুমফানাং পিক ডেট প বুকাজান ফায়ার স্টেশন স্টেশন অফিসার লাস আন নম্বর নাংলি তুম কাদু এটা নাং টক ইনটামে 9101498033 লাসি লা এখানে লা লংথম ফায়ার স্টেশন নম্বরটা নিলি পিনি নাম পি গ্লোসি কাদো ওই নাহলে তুমটা নাহলে নিং চিবি আসন্তে পুষি চিং রে এগুলো
1: মে পিগল সর নাংলি কেথান পনাপট নাংলি কিপি আর ফোন নম্বর রেডিও কার্য রাত তুমটা মে জয়কে পেন ওয়ারসাই লং পনপু পুলে ইলিতুম করে পন নাং স্যার নাংলি থি হেক আপর পেন তামে ইলিতুম এলা ফায়ার সার্ভিস আপুঠাক মাতে মে পেন কাছেপা জক জি আবিডি কন মা পু নাংলি রেডিও কার্য রাত ফানাংলি নিং আকলং পেন কে থান পন্থে আপদ মে পিগল স্যার আপর আলাম তা দোক আপদ নাংলি কে ক্লেম কে দাম লং আন্তামে এঠাক আর নামলে আদা কাতুর হিরজুমে নাং পি পি দুন থুব না তাংতে লিতুম পিনি কাচিং কি গেছে থান পন যাই মেকে লাপানলে ইংটন পন ক নাং স্যার কার্ড
0: কার্ড।
2: লাপানা পড়া লিতুম পিনি আলাম জিরা যাই মেক আং ডেং লং পেন ফায়ার সার্ভিস আপুঠাক বিদা সিং বি লাপেন হুট বাং স্যামসন ইংটি আতমং বংচি হুচি পুরার জিগ লং টাংলো আদন থা যাই মেক আং ডেং লং দামিক লং লাগে হিন্দি লামার জান কালী আলুন বাংস যাই মেক আং ডেং লং পেন জুমে সেন আলু নাং লিতুম আর জিগ লং ইকপ আপ্রাং সি নাং লিতুম আফা নাং কেরত বিজি লাগে দ্য লোকাল ট্রেন ব্যান আতুম পেন কিলুন আলুন আলুন আলাম থে আওগে তুম কাভি

হিন্দি লামার জান কালিয়ালো না যাই মেঘ আং দেং লং পেন আদুন থুয়ালো নর্জিক সে নাং লাকে আলিশা চেন্নাই পেন কিলো না লোন আলো না লাম থে ধারটকান।

লাকে আকাশবাণী ডিফু জয়মেকে বাংলাকে এফ এম ব্যানা লংপেন মেঘাহার্টস ফারুই সেরা তক বরাজের ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ লংপেন তা আর জুইগমে নন স্টুডিও ঘুরে পর পর ফাইট রক্সি প্লেং টাংলো লাসি কার্বি ডেড লং।

আদুন ঠলন অরজিক সিনাং লাগে বরখা তোমার পালঞ্জের লবাং সলন কিলুন লাগে দিলীপ দাস পেন তংতে অরজিক সিনাং লবাং সলঞ্জের।

0: samis lamarjan kalyalun kerot abang kelapan si kang toniklo lagi akashwani dipu jame ke bang lagi fm ben along pen megahertz paru siratok bora sirke lapen news on air app along pen ta arjuik me non studio khure por por phai droxy ramine thom ke pleng tanglo lasi ok prana jame ang deng along pen glaucoma paphuthak Dr. Jacqueline Teron P, Medical Health Officer, Deepu Lapen Hurbang, Pradeep Rong Paratamang Bong, Chiho Chipot, Arjig Longpo. Tangte Arjig Senang Alangitum Bang Hinyang Bong, Glaucoma Kisopothak, Chiho Chipot Alamte.
1: Aprangsi Okpranajai Mekar Judo Anatoma Panta Kardom Pajirlo, Lapen Pini. A mek son suria kiso bangrum pet mate glaucoma kiso labang salama buthak chingkiching baiji phansi dipurong sopielong sai ki khibom medical health officer dr Jacqueline Teron P phansi niltum chophalo nilitum kachopha tengpen alang linon kewang lapen ke studio lo initanglo tangte aprangsi nalipan suri suri ningkang samakrom na pajiriklo
2: chorolo pini nilipan glaucoma pwakiso aputhak ithithini lamge thana phan apor nilike pia pot chorolo lapen kadokabe radio karjuara ra phan nilihin pen kardom pajiriklo kardo
1: tante idam kachinki kachathan lamjin angton pen pajir misna la glaucoma kupusona kiso lapen ge kupuson chikilong lapen kachipami unma unema lakadokabe alamthe angton betani thate
2: nili un anpen ge kepajir mijia phan bor ek bo karbi pen medical alam the alam lar kadure pen ajok ke than pinang an akisu do tebon sita nili un anpen ke pori pon po glaucoma po ke isi medical alam the la pen la ke ison akisu amen la bangso akisu ang theke imme kalong si ang thek ke klang
1: to imme kosonalong
2: ইমেক মানে আহলমু বাংকে লাচনি ঘ গ্লোকোমা কে আজাত জাত সনি সন্থম আকিসু পাংরুম পেটপেন আমেক আর থু অপটিক নার্ভ পুয়াফান পাহিনু ডাকপ লাপেন হালা গ্লোকোমা কে লং আবাং ফু আবাং চেচার চেডের প মাতে কাছে চার আজাক কং আবেদের প লাদাক মানে নিলি পাজিরমি পঞ্জি পুকে লাপুল লাদাখ থান পন মে মাতে কাপাচিনি কে নাং সত মুনিত আমেক কে ইসি ফুটবল আপুম আসন বংলং দির ইলিতুম কে থেকলং আসন তিনটা ইসি আহার চি আসন মান প লাইট মাতে আতুর ইমেক আলু লুট প রেটিনা আলং মাতে ইমেক আপরদা আপুপু হালা দাগ আলং আরজান চেমান দাম প লাবাংস আর জানাবাং পুথত আর থোপেন অপটিক নার্ভপেন ইলিটুম ফুটার লক ব্রেন আলং ট্রান্সমিট পনপ সিগনেল পিপনিক পো ব্রেন বা ইলিকুয়াটার লক লাবাংস আর জান ডেংসি পুথত ইসি আমেসেজ মাতে হুকুম পিপন পো আনসি ইলিটুম চেচার জি মাতে থেকলং জি নন গ্লোকোমা আকি সুকে অপ টিক নার্ভ কাহে নো ডাক আজয়নি ফুটার লগালং আর জানা সিগনেল বাং লিথেকথে ডাপ হালাকে লিথেকথে পড়ছি কাছে চার ই এলো এংকে হালা সোয়াটেংসি আর সিগনেল লিপিন পুলোতে লাগে চিচার চিপিন এমপেন আকো আর সিগনেল লেপারিম পারাম পুলোতে চিচার ফ্রি চেচার রিম চেচার হয় হালা সন আং থেকে ক্লাঙি আকো লাসোয়া গ্লোকোমা কিছু বিনং বাঙ্গে কপিমা বাং লাবাং নিলে আর পথর পাজির মিঠুনিং লা ইলিতুম মুনি তুম যে থান হুর হুর হাই ব্লাড প্রেসার লো ব্লাড প্রেসার পালা লাসন থাক থাকসি ইমেক আপুম মাতে আইবল তা ইসিয়া প্রেসার দো লাবাংসো আ প্রেসার আফান আর এঙ্কে লক পেন ইন্ট্রা ওকুলার প্রেসার পুসিপু লা গ্লোকোমা কিছু পেন কে লাসো ইমেক আ প্রেসার মাতে ইন্ট্রা ওকুলার আ প্রেসার বাং বাদ খারাক দিতি মাতে অং ও দিতি ইংকে লাসি আনিংকান নিংকান আজাক কে ডিং ইন্ট্রা ওকুলার প্রেসার বাং হাই ও পোলোতে আর থু আবাং লা অপটিক নার্ভ আবাং লাফান পাজু পাজু পেন পাহে নোপ কিচুটকে লাসো আর থু বাং থিলত পো হা কিচুট লো লাবাং কি

0: ningkan surihini ra inko era pho theria chiklo nipai sirkepen nipai krepho an arni hotponlo
1: kala
0: la so arni an banke wol glaucoma week pusi talon ponpo
1: kala
0: ladak munthidame india adet along 11.9 million abang phu atum along glaucoma ki sudu tebon sita 20% mate phan inkoi atum chorsi labangso akiso dopu chichini chot lapenke 8.9 million abang phu atum ke ame kabe atlo ka chichini anke means already blind lasi lahai kepachini ji akemang pensi la munita tum glaucoma akiso alam ka chichini aphai ing arpik lang akola pen la bangso akiso pen imek ave ideji puta chini wangwelang la so porsi la wol glaucoma de mate wol glaucoma week bangke isi awareness about glaucoma mate glaucoma akiso alam munirang bong kapache thang kapachini asaya phansi la hai arni bangke katalon pon
1: mi piklo la sarkar atum ke deng la bang alam ma puthak mate la glaucoma puthak ta arui la pen ke arni katalon pon tak te penanga na tum doktor alam ang ko pona hok bone hok he pune la bangke rara tum chini de ti posi kichu ki jun alam ta datang le tok di ti pu a hok peta bangke ko pilo kichu ki jun pen ta la bang solam kachirap do ma
0: ka prega ke so bangke ke chu ki jun bang kachirap do ji mine sita la glaucoma po a ke so bangke kichu ki jun pen bangke thanga ke chira pabe মুঠে লাগে কে লং লক আতুম মাফান বাংকে লাগে ইসি জেনেরেল আর এডভাইস লোহে লাগে আসন্তে না কিছু ফান্তা কিছু কিজন বাং মেসেন নেই এমপেন হানপারবো চো ও নাংজি থেসেরে চো ও নাংজি লালোতে হালা ইমেক আলং লা ইমেক কিনাং সট আর ভিটামিনস বাং লং পো পো ফান চট হে তা গ্লোকোমা পাবে দেট পো পামে দেট পো পো ফান বাঙে কালি
1: আনতে উসমার তুম লবংস কেসু কে লংজি আংরিং আবিমা
0: উসমারা তুম লবংস আকেসু আংরিং মানে লাসন লহ আকেসা রাতুম বাংকে আসাপ ও ডিজেনারেশন পুপু হেদি ডিজেনারেশন লাসো অর্গান আমোখা টিস্যু আমোখা ডিজেনারেশন কে চেং আপরসি হালা ইমে কালং বাংতা লা আরটা জুম হেকাতুমাসং কালি হালা ডিজেনারেটিভ চেঞ্জেস কেডো লাহাই জয়নি পেনসি তারমানে গ্লোকোমা বাং মানে কেলং আ রিক্স মতে কেলং আ চান্স আফাই অংমুচে জিপু আফা ওসমার আতুম তালং লিপিন জিপু কালি হে ওসমার আতুম তালং মোপেন এথান সনল আমহাঙ্গে ঠেক পেন কনজেনিটাল গ্লোকোমা আকু ইসে বাংকে ফ্যামিলি হিস্ট্রি হেম সিয়াং বং
1: কলাং এলিকার বিতুম পুলা চামব্রুক সো পু
0: আচামব্রুক সোলো লাসন থাক থাকসি জংসি ফ্যামিলি ইয়ালং ইসি মানে হিস্ট্রি জংসি দো মানে ফ্যামিলি আং বং মানে বাং ফু বাং গ্লুকোমা কে সোডো পলতে আনুগা ফ্রেক তা কে সো লং তা থেক পু লাসো আকে নে বাং দো হে লাসি হালাসো হেম তুন না তুম বাং কে লা মোপেঙ্গি পুসন আপর আপর পেন আমি চেক আপ আফান দামতে মানে মেপার জি মেসেন জি লাপেন লা গ্লুকোমা কে সো হালা কে চে চার চে দে জিয়া বাং হেদি হালা বাং মানে ইসি খাং দুন উনপো
1: মেপিগলো ডক্টর লাবং সালাম কে থান নন রেডিও কার জিবম আকোটিং ইর তুম ইসলাম চিনি সি কে মে নন এলিকা চিং কিবম ডক্টর জে কলিন তরন পি আলাং লিকে ডক্টর আসাইক্লেম তো তাকালি আলাং লিকে নুট গ্রেড বি কে পাস টাং লুনসে পি কেদাম তাং কোয়ানা নিংকান পেলনে আকাশবাণী গুয়াহাটি লং চালাংলি অডিশন পিতল হালা ডাকসি পাসল লাপেন পেনাং আন আলুন কার্য তুমতা দো আলাং লিলুন লাপেনকে নন পিনি ডাক স্টুডিও লং কাচিত নং লোক বাং কিল তুম কাদ গুয়েতা নিঙ্গ রং পার লাসি ডক্টর আলিকে নুট লুন সে পিয়া পড়সি পেনাং আন আলুন লুন লো দেমা হালা বাং সু আলু নাং বং সেতামে সুকি সুকিলি আবি পু কাচি পু কারবি আতুমা সারাম থে তাদো সেতামে হালা বাং সং বং পেন নাংলি নাংলি সে পেন নন সব সু নাংলি নিং কাচি ডক নয় আলুন জুরি জির বাগলুন জিমা
0: নীলি লুন কিলুন গে লাগে হা নীলি অকর জাং আকো আহুত পিনা কামাত লাসং বং পেন গে কিলুন লেটার জি ডিং পিকলো তে বন সে তা হালা হসুর বাংকে নীলি তা ইজির জির নিকে এমি থাং দা লুন তা টকলো এমি থাং দা আতে অটা পিল এমি থাং গেছি লুন তা দোলো দা লাসং বং পেন রেডিও লং গে থাপ পুলো তে ইসি দো ও হ্যা লুন গে দা লুন চে থাক আলাংলি লুন সে পো স্যামসং ইং টিপেন নীলি তুম বাহিনী লুন চে থাক

0: Hit nang po.
1: Aho.
0: Hala, iri ikeng long ko na ni siri papan amegdo pa akpa upang ke ni nini ni thom mane cheden mi.
1: Kala.
0: Seta imek long bang ke la son bang cheden nu. Lage che paklang phit nang po. Seta la son thak thak lo he. Ni pho ni trok ni cab iru iru ni achiklo a phisi bai enge hala amek hala pinang anaki so baddet ke pap me pa me unji mine he seta me der po seta hala ka chichara bang he. Hala a vision bang compromise that po a vision bang low vision chaplang that po chichar chirim chichar chit that hala sona por ho wang rong titi la bangke isi ilitum ning oi mi me he ilitum ang bong la
1: tante la buson arjan ke theklong lok bangke pheri me melo tante kache lang na ji pang la pon ardi ki vipita son theklong tante la bang so ardi ki pinang ji putha nang lihin pa sa pin khaji ma
0: ardi chi pinang kok ji athe imme ka bangke ইফয় কাউলো পলতে পাচি রুইন এ লাগে মানে পাচি চারুন এ ইমেগা ইনফেকশন ইমেগা ইনফেকশন বাংহেদি বা আলা ইরি ইকেং এপক লং বাংগে একদম অ্যান্টিবায়োটিক্স একদম আকে আপাওয়ার আকে অং পিপেন পামিউন ইমেকা বাংগে এফয় ইনফেকশন লো পলতে জংহে আপাওয়ার কে অং আ মেডিসিন লে পিসে দি আবেলো লাগে লাগে চি চার ছিল লাসি ইমেকা বাংগে কোনানি কাছে রোপ নয় কোনানি কো পেনে পুনয় টংপা অয় পা আয় পুনয় কোনানি ইমেকা হোম কি সু পুনয় আজাদ পেন পুনয় ইমে কি সু পুনয় আতে বের সু প্লেয়ার পুনয় হে আজাদ পেন সিতা মে কে চেং সি বাংগে ইসি কনসালটেশন মতে আমি কেলাং ডক্টর আদুং দামসি চেপাক লাংসি আজাদ পুসিতা হে আর নিশিবাদ মেদের কি সোনয় কাইডিং পি আফান চেপাক লাং নিং পকি সোনয় সিতা হেতি কে চেং সি বাংকে দাম ওয়েক নাং লাং চেপাক লাং ওয়েক নাং লাং হালাসু আ ডক্টর আ ট্রিটমেন্ট বা ওপিনিয়ন বাং হে পিসি নাং পু দুই মাপু কেন ওয়েক নাই
1: তাতে ডক্টর পেনাং আ না তুমকে আমেক কাচেরু মতে আমেক সুপ্রদ আমেক এর হাঙাসন মানে আমেক ইহিলু বড়সন এলাপেন কে মোপেন নাহলে পুলো আমেক আতে বের যাং আমেক খ্রিতে যাং অতিথি মাদু তাতে হালাহাই পেন কে লাগলো কুমা পেন কে চিরাপ দমা
0: লাপুসন ডাইরেক্ট আকে চিরাপ কে আবে হে তে বন সিতা হালাহাই আকি সোপেন আজাক আদোবাই কাছে চর
1: কলা
0: আজাক আদোবাই বাংকে লাসন স্টেরয়েড কে দো আদাবাই বাং আর জি কিডিং জংসি চেচর লু পোলোতে স্টেরয়েড ইন্ডিউস গ্লুকোমা পো লাসন তাই সি আ টার্ম দো হে লা বাংকে লাহাই আদাবাই কে চেচর কে চক চে জয় নিলো আপর পেন কে চেচর নাই নিপ্লিয়া ফার্মান হা নিকে নিকে পা ফার্মান আ চিক্লো ফার্মান আ নিংকান চেচর দে দা তুম হেদি হা লাসন আ তুম কেনে লা স্টেরয়েড কে দো আদাবাই লে চেচর লো পোলোতে লাতা ইসি গ্লুকোমা আংথে ক্লাং দা থে
1: গ্লুকোমা আর্নি লাপেন কে গ্লুকোমা আকিসু আর রুই লাবাংস পুথাক আপর কা দূরে পসি এ নাংলিহীন পেন জাসমেট পেট পেন পিনি লাবাং সুকা চিং বাই লাবাং সুকা চি থানা লাম জিরা হুট এলাম জির বাং চিরা হুট এ গ্লুকোমা পুথাক লা পাঁচশো সেরার ফান কে পাচানি লাপেন জয় কে পেন কে থান থেক জি লাপেন কে লাং তুম আনিং গা চি বিয়ার জে ফান নাংলিহীন পেন এথে থে নিবেট সিস্টামে এ কিরি পালাম থানিক থাক
0: গ্লুকোমা পুডেট কালি লো হে আজাত আসন পুসি তামে ইমেক পেন কাচি রাপ লো কাসন আনলো ইমে কাচিরো পনয় ইমে কিসু পনয় ইমে কা হোম কিসু পনয় কাচি চার চে পনয় আজাত আসন পুসে তামে লাহাই জং সে ইমে কা হোম কিসু তাহ কাচি চার চে তাহ ইমে খ্রি কিবু ইমে এরহাং ইমে কা টেবের দ কক তাহ পো আজাত কিসু পুসে তামে কে চেং সি বাংকে হসপিটাল লং পালি নাং পো আমে কা ডক্টর কে ইলি তুম রং রূপ আজু কে আবি কে আবি আবি মাসে আবি মানে আফাই কমলাং লাসি তেবন সিতা হালা ডাক ডক্টর লং চেপাক লাং দাম পেন কে চেং সিয়া ট্রিটমেন্ট আলাং লিটুম পেন এন পেন আলাং লিটুম বাং আকু পুথত পিন খাট পোমাতে নাং লিটুম নি লিটুম ডাকি উন এল ওপর নাং লিটুম আকে হেলো হায়ার সেন্টার লাগেলে রং পেন লাদাক দিফুয়ান পুসিতা মে হা ডাকলে নাং লিটুম দাম ময় নাং লিটুম চেপাক লাং দাম ময় পোলাসন কাপিন খাট দুটা থেক হে হাল হাই কাপিন খাট বাং আর ডি পিরা ওয়াং ফিট নাং জি পুজার লহে মানে লা রেডিও কার্যুয়ারা তা ফান কাচু নিংরি পু বাংকে আথে আনুর পেন আনুর বাং মাথা পো লাদাক তা দোয়াই চিচর টাং বমকে মি পুবো নিথম বাক চিডেন সিনা ইরুই বাক চিডেন সিনা লালে মি মি তিমো দামাং পুহেদি হালাসু কা মাথা আফাই দুপি লাসি নিলি বাংকে কাচু নিংরি পু বাংকে ইমে কা বাংকে ইলি তুম লা আন পাংখ্রি বি নাংনি লাসি আজাত পেন নয় হে মো পেন নিলি পু সন আফুয়াং পং গেছো আমেক গেছো আমেকাং পং গেছো আমি একটা বের কে দো কাছে চার চে আজাদ পেন পুসে তো আমি কে চেং সি কে কাটে বক

0: het a hospital long chepak lang dampen hala dak pen bang alang litum nang kipin khata son hala alang litum ta pinang an gelang thek mati pin khar po la dak ni litum un po la an chi chor tha bal an a ke ne asi chelang tha ako than thuli po ni litum ki un e por nang litum di phuan che pon noi ba ke helu na ni ninga hanga dim che pon thung tum lote che pon noi polote hala ka pin khata teng pen rdp pen hedi ke chepak lang da prang ji a phansi nili bangke la radio karju ara da phan nili mane chuning ri ji
1: adusi alam ji ri pri a prang e son ti he kalam na julang la bang su a ke su mate glaucoma de lo la e mek ana ke su ili tu e te bok het na po po tum kar bi ang long arong bong bangke la da di forum su pelo da don medical college sa dolo tangte bangka preka preka di masonak thak ladak di forum su pelong ta e mek ke su aku thak kachil lang jia phan e ki mission of our side choklim lupu e nali theklok lama
0: a hokalam thanang kok po lada ka bangke medical college along bangke a college ta mirak lang apot ni pine lada bangke choklim jitu ekdom choklim ang ton pen nili tum
1: sikelang
0: comprehensive eye examination pudo la so comprehensive eye examination bangke ang ton pen mane a Mexican lang po mane la da ilitum a make a parts do cornea podo conjunctiva podo retina podo arlo vitreous podo do ulo he hala so ang ton isi la son examine ke kuria phan bang se comprehensive eye examination polo he hala bang so our sai bang ke nili ke matha teng bang ke non ilitum medical college long bang ke dipu medical college long bang non amat ke
1: kadure dola
0: athi mirak lang mati mirak lang lasi sarkar penta kini po ban bom po bon
1: me pik alam jilo radio kar jo tup ta hni po pijo pen tum mission pen se ke lang awar site dak long po doctor nangli ke son surya sai si claim ver la pen ke rata tum kai ta nangli phanang hong ding son sik do bos tome la pan apor kadure pen sai ke claim ma sai si bikop pen puthot dak an ke bang la pen ke rata phan etithi nives da mila glaucoma ke su ku piloma ko son si ke chelang po ma se ka chelang te miun ema pula ka do ka we alam jir pa jirin pen ke than tek person pan churu par piglo sta me apporting hong hadat la pa thek por pen sta me nang li pen nili ka ching ki la glaucoma ke su aputhak ka chitan ke simum ke pinila pon ling tono na karto
2: Lapana pornali tum ok prana jai mek ang deng long pen mek akiso mate glaucoma akiso puthak Dr. Jacqueline Teronpi lapen hut bang Pradeep rong pharatamang bong chihu chipot arjik long tanglo lake akashwani dipu jai meke bang lake FM ben long pen megahertz pharui sira tok bora ser kep lapen news on air app long pen ta arjik mi ইফু কিছু পুচিচিনি লোতে পাদের ডিপিন বেন ডক্টরা লং চেপাক লংরাম সেরাক নংজি আথেমা লবাংসো আফু কিছু কে মালেরিয়া কিছু মান দেতা থেক ডক্টরা তুমকে থানা তেং পেন ভিয়াসাদ লং ক্লেম নংজি আজও মেকে জাঙাহো চিতিমালান চিহিং নংজি হেমকম হেমরায় লং বাপ বি পাংরাম লং লেদ নংজি জংসি আকাংরাম দু পুলোতে পাংথাই পামি নংজি লংবং লং প্লেট আনতা পাবে দে নংজি জংসি দু পুলোতে লাসোদিম লং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদুক রিক কালিতে তাই নংজি কিঠু কাংচে হরমু আনতা হেমকম হেমরায়া লং ওয়ার ঠাপ থেদেড্রা এ লংদিম হিলে খুঁটবেন হা দাকসি ওয়ার্ডম চত নংজি লং কাপালিয়া পাইপ ট্যাপ লাপেন লং কেপাং পেনাতে বুক জংসি কোনাদনিয়া কেবাক দু পুলোতে মার্থিন পামিয়ে নংজি নিংজি বিকা আনি কংসামা পড়লতে হেম আলোপেন চিতিম কিপ্লুং আসাই ক্লেম নংজি লাহাই আসাই কে হিজুং আমি হিকার উট ফে আমি কে থর লাপেন নন মালম হিঠি কুড়াত লং নং কে ক্লাং চিতিম আপি কিপ্লুং আদবাই হে হুই থর লাপেন কাই নংজি পলিথিন লাপেন প্লাস্টিক আহরমু কে এনপেন চেপাহিলু নংজি পলিথিন লাপেন প্লাস্টিক আহরমু কচেপারি দেঙা জয়নি তো মন টিপ্রিন দংচান লাপেন লাংবি আন্তা চেহু এডল পলিথিন লাপেন প্লাস্টিক আহরমু আন হেমকম হেমরায়া লং ওয়ার্থাপ থেরা এলংদিম হিলি খুদ্রা হালাদাকসি ওয়ার্ডামিক নংজি কালিতে মেথর দুৎসি নংজি পলিথিন আপেন প্লাস্টিক আহরমু কচেপারি দেং পেন এ অগ এ প্রাণ ফান্তা হিনু আথেকে লবাংস হরমু পেন আসন আসন আকেসো লাপেন ক্যান্সার

0: ลาอัสซัมอลงในตุมออฟฟิเชียลลังกวิสในลงในญี่ปุ่นอพงอพงแกห่างเป็นปีนิงจูเฮดยังมีชิกลุคริสิร์แคปอร์นิยันบังเกอัสซัมกอบเมนเป็นดิซีโนติฟิเคชันปีโลกอเวอร์นอร์เป็นลาบังโซนกอเวอร์นอร์โนติฟิเคชันเต็งเป็นนอนบังเกอคาร์บิอาลัมตาในตุมลาคาวน์ซิลเอเรียมาเตฮิลส์เอเรียนะบังเกอคาร์บิอาลัมตาออฟฟิเชียลลังกวิสเด้งโลลาบังโซเต็งโลเลปุดังเตในตุมลาออฟฟิเชียลลงเลดามสิตาคาร์บิอาลัมเป็นสิตาในตุมกระทรวงเรียลโลมาเตอแอปพลิเคชันสิตาปีลงโลออฟฟิเชียลไฟล์ลงสิตาในตุมคาร์บิอาลัมเป็นตกลงโปลาเป็นอาพาร์ตากับเพล็กับเพล็กออฟฟิเชียลกอเวอร์เมนต์ออฟฟิเชียลลงอาศัยในตุมคาร์บิอาลัมเป็นเคลมลงโปลาสิลาบังในตุมตาฮิสตอริกachievement มาเตอลากอเวอร์เมนต์นั้นตุมสิตา historic decision สิกิปิลูปุสินิตุมมาทาโลลากอเวอร์เมนต์เป็นตุมพันอาสังกอเวอร์เมนต์เป็นนายครอยพันลาสินิตุมอาสังกอเวอร์เมนต์พันตาชูรูปาร์ตปิกโลระวังสูบุทักบังเกอีตุมกัดดูกับวิการเบียคายประมาณสินิตุมไปชูรูอีกโลไล่หุ่ยโลนอนมาในตุมไปแคลมบอม
1: กันหลังเนาะเมปิกไซโลกี่ให้นางเลตุมการบีละเม็ดลำจงอพรางละกิปอนจีละเป็นกระปังชูเยพันองดุงอาศัยกิเคลมาพุทธนางลิกิธานปอดนางลิพานาคิรุนางปีปาร์ปิกโลตั้งแต่นอนเฮ็ดนางลิกิธานปอนการบีลำออฟฟิเชียลลังเวชกับลองปอบุทธตั้งแต่นอนมามัดละโซไซนางลิตุมเคลมิกเอ็ดโลละโซไซกิเคลมกิดำกูอันซุงมากูอันจอยมาละโซพุทธะตะเมนางลิธานปาร์จูปอนอีกจิมาแก่
0: La bangla poson lo karbila meta mai pen ke official language long nang ji pu la so ke hang non pen gali a ke hai bidor synchro mai pu du hot pen ta hang lo a ke hai coursing teron karbila meta mai mai pu du hot pen ta hang lo hang bom sita prang pen ta long na del lo oi phis sita non pining chu het ke dam tang ar ko ye chiklo lo long ko ma ji mate bukolia long karbila meta mai thom ke ra ke thom ang deng a mai pie hot La bang so aprang lo ba la so arni ma sini tum la CM turiam rong hang apan un an ja semet ching kilo alang li chambar long ata dam sini tum la so bustu al so alam ching kilo ke palong ko so na bidi ban sini tum kar bi alam ta ke palong thage ma bolam bang ke la si volong ko ma ji long alang li nang don si alang li al hui sar po mai aman pe nang don si alang li haso ma si mai ng bong alang li pulo je kar bi lamet amai pen cerabra pen ke ni tum nang bor idun po je karbi alam ta official language palong nang asamar lo la bang son nang a che cha ka teng pen alang li ja semet asam government na ka thei ding pen ching ki dam si arni si jang mi a chik lo krisir kep lo la so bang ani bang ke asam government pen bang declare pi de lo je lengu a karbi alam ta mane asam pulute mala englong a area na bang ke englong arlo mane la council area an bang ke karbi alam pen official language use long po la pi de phi Karbiang long atong mas council penta arnisi hatlang ke pitu ako la bangke krisir cap non la aru cheklo non anasin krisir cap arnisi da council mata isi notification pilo all heads of department han palilo je karbialam penon bangke karbialam toklong lo posit tok nang po posilang tum pasidilo la silakan thunang thun ke cha song pan si ki un lo la pan apart da government atum aning ke me pen non bang nang ke kroi la ne tum nang ke kroi yo ni si ke long lo pupe le putang tai la bangso official language ke long ke yo ki hormu kali Nonta karbia nonta samang bong taka preka preka khaido sitala bang song bong ma dua khai phan sita pon pis da karbia khai phan bang na accept lo
1: kala me pik lo ge hai la met a puthak mate karbi official language puthak asai ki claim kidam ko an ji pa duk lo ma la so puthak nang li radio kar jora da tum phan ki than pa jir me pon tang te ya ke hai ni li puthot nangar ju thui lang non ke karbia lam ke official language pu ili asamar lo pu pesita me karbia lo autonomous councilor lo ke ili pinang an asai an ponlong po punang ho tangte nona bangi karbia lam uve ki mia tum lokitok la pen lokapor hi ko an chi hung ma nang li ki hada ka purua long se do por nang li chini igi la so puthak ta me nang li than pon ik chima
0: non uve ki mia tum bang ka chi hung do lo la bang athe mane tum ka chi nia teng te karbia lam ba mai pen ani kan wang ke paklang a kitab long se tang ka tok dun tum dupik la pen ke lam jir punoi tum musu punoi mesen mesen mane state level manela all india basis along ta kachi pati dun me la pana standard la pana akangcho a hier jer pona alam jer pona to mo supune na klang e bomb lo la pen jasmet pet karbia kitab ne to mo karbia met bai amai pen ke paklanga kitab an sita ane kan wang hata la mai pi hut ke jor sita ke nam ma bang do ik pig lo la wo ki mitum la kachi rung do lo la bang ke thak long dak lo la bang ke la mai pi hut la so kitab ke jor la so ke nang pen mata chini un je kitab aso asipan asi kitab ante isisi mai pialong judet judet la panta do
1: kala
0: la si kachi kapur hi bang da chihung lo la pen ketok bang la chihung pig lo non bangke
1: kala nang li pana kiruna pipar pig lo puthot ne li nang li pana kar chu thukang tung alama bang la puhen lo karbi medium

0: pula so a book ta ta so kitab apa kan thagi phanda tum bor ibom lang ta chok igelang arni sihat ni tum assam director of official language implementation pula guwahati long la bangso office long damsi la language policy kadu welam arju dam hota lang tum nang pudun lo dictionary kali sitala official language ta belek isi kaprek dictionary son si manji la sila bangso uthak na tum chetok sikimi pu la selang tum ohomia khai tum kesemar tang aluni tum phan isia kupi na pidun la bangso kupi lang pani tum ta follow dun lo te tum tek tok thekji sitamo panang liki pu bom la lamar jong binong ile tum la bangke ile tum la meramai pan repak lang welang la song bong e thelam ne yenang kok po karbi tum long bangke lam ta sam ta welang grammar po bang la long kam teron ke tok asapudu la ta han kan engkoi ra pho ba ka prang si tok la bangsa a kitab sino ta school hemet hanik bom lang la si non mat ne tum la la so grammar lam ta sam ni tum pa klang pan non tok tok bom lo pining bom klang ji pu si ni tum la bang matha pon lo si tamo pa nang leng kar ju bom la lamar jong dictionary bang ni tum non mat ot la meta mai pen det ke ot bon ave lang non mat
1: kela nang chiro ping no ke hai la sa pathak nang li e lam the nang than na pon nge tang te ke hai puthoni li nang kar jugang tu nga lam the nang li phan kar bila met a mai pi ili tum aning kan wang ta me pu ki bi nang thek don long bom lo e pinang an armu ka chi tong hadak li tum thek long sta me la dak long uwe ki me tum ka chi tu pak titi thek long la det la so pathak nang li pia lam the si la dak non radio nang kar ju du na uwe ki me tum a phanang li than pon kang tu
0: non আগে হলে ওলাম নাকি দাম দলো নন হেড লাইন তুম লং কম আজি মতে বকুলিয়া লং খেপে দো লবং সাই পি থাই মাই পি হুটা উ হিমি তুম আনিং ডক মে মে লাপুসন নি তুম সায়ং ডেং ডেং পনল পংবার লো নাং তুম মু কপাতার পদান তুম পনল লাপেন হিরজির কি হির কাছে পাতে তা পনিক লো তুমু সুকে তো কাছে পাতে তা পনিক লো লাসন থাক থাক সি খ্রুং সায় মাই তানি তুম আসন সন আথে আথে পি এন পনসি পদু পনল লাপেনাং পাশে তু দুজি ফানি তুম পেনাং আনবোর্ড ইগল লাপেন কে লুটা পালে ল লাপেন আপার তানি তুম কারবি লামেটামাই ফারোয়াটেং আরো দো লাপেন কে লংরিয়ামাই লক ক্রে সিদো লাংলি তুম ফানান্তা আলং তিন পাতা বাংথম ক্যাব বাংথম ক্যাব বাংফু নাং দু নাই ফারমান বাংফু মাতে ডেলিগেট সঙ্গ দু নাই পুনি তুম পাশি দো লাসিলা বাংসো আলং পেনাং কে পেনিং নাং সেতু দুল লা উই কিমি তুম আনিং কে হাঙা সোনান সিনে তুম পেনিং পোন পিল মোপেন হেড মোহেতন রিপার নই ল তুমো পাতার বুঝতে তুমি উই কিমি তুম আফানা তুমো পাতার সোনা ইয়াত সিপিন চল উই বারে মা তুমো পাতার ইয়াত কালি লপেন হিরজির ভিতা উই কিমি হিরজির লপেন থু ক্রুং সায় মাই সে আথে পি কেন তা উই কিমি তুমি কেন সত ফাঁসি তুম পনিক লসং সি বড়ি বড়ি পনিক বম লপেন কে আহক পেটে তুম লসো বং কাছে পাছে থাং বং কেনাং সত দৌলাং রকম সেটা না সে তু দন দে পুতা পু এ লিতুম লিতুম চু আমাই পি হু জিতু নাকি কুপুর মা লসো হু নাং পিদুন আ হির জি রান্তা নন তুম লং লা নাকি পিদুন পোতা তুম বিবেদ দো দোপিক লা বাংসো লং তা লসো না থাকি কাপড়ে কাপড়ে গা লং স্ট্যাম্পোর স্পিস পুনয় বা চি সিক্স পিন পেন লাম কে যাই পুনয় লাই হই লং তাকে লং পোতা নি তুম রেকর্ড আভান বিবেদ তা সিয়া লসো লং নাং সে তু দুন কাবে দেট কে খালি পেনাং দো
1: কালা নাং চেরো ইক পিকল নাং লিফান এ তাংতে পুথত নেলি নাংকার জুটুকাং তুং নন মামাত কার্বি লামেট আমে পেন কিং কাম কি মিগা সে জর পন জি কুপি নে লাপু নন মাত কি মাং পন নাং লি তুমাং বং দো ইক মা কাই
0: হক পেট কে নন মা কি মিগা চিল কেন কাম সে জর পন লাম বাং কাবে সিতান নি তুম কে হাং বম বাং কালা ইট শিডিউল লং দা কার্বি লাম পালুট পনাই পু বাং কালা কন্টিনিউ প্রসেস ল নি তুমা প্রাং মা হাং বম লা বাং নন চুন চলাং লা পেন থুন ই পেন লাং আম থুলো বুলতে কার্বি লামেট মাই 1966 an kan seng that pen a hem ave a rit ave la pusong si man la si non se a hem ta ka si long lang non se a long lita ka si long lang la si non ka si ran mi son si man det si ta la ni tum la prang ko son si pon thagi bang ban ni tum bor yi bom lo la pen ni tum pol li a wei barim ke klem tum han ta ni tum chi hang pon bom a barim tum han ta te ben wei ki mi phan si ta non ni la men pu pe lo si ta non thekser thekser tum psd কি উন্টং তোমার তানি তুম লং লং শিলং দুন মম নন নন বাংকে আলং তো তা আনিং না রং পেন না শিলং লো
1: কলা নন চুরু পিক লো লা সব থাং নাং লি লাম থে নাং গি বয় পট তাং তে পুথন নি লি নাং লি ফানাং কার জুগাং তুং রোমান স্ক্রিপ্ট আপু থাং নন মা মারি লি তুম রোমান স্ক্রিপ্ট সে আন বম পাসন লো আং বং আলম এ পিনে দেবনা গ্রিজ আ স্ক্রিপ্ট নাং কি লুজে ফান পুতামি পিনাং আন জি থাং পহয় পহাই লা পোয়ালাম তা দু তাং তে কার বিলা মে আমে তুম নন মার কার জাব থিপ কুপি সিকাচে সং জিমা কুপুনা সিকে দাম জিমা লা সব থাক তামি নাং লি থান পনি জিমা
0: কার্বি লামেটা মাই পেন ওয়াংকে লা স্ক্রিপ্ট উপর থাকে আকি মি কেন সোনাবে লো

lapona ponalitum english talk ja mek angdeng long pen time management abutha english alam pen helvelin timung bi ben kethan alam the nalitumar jig long tanglo lake akashwani dipu jai mek ke bangla ke fm ben along pen megahertz pharu isira tok bora sir kep la pen news on air app along pen ta arjig me langhenlo epran langhenlo eche thelo lasi langpache huik datre kijuna lang ani wang ta minute phopen minute kepa por an par clock pa mera puthot pangsam thuan si jun nangji lang kapaso ia phole along amachi pangsam nangji akaprega phole along jongsi pajoi thu pulote labangso alang cheho thu deta hai dongkor lapen langtuk akungaraya long langpachi tiwok long le denangji jongsi lasonchi tiwok do pulote lasoadim along bleaching powder mate bleaching aduk rik kalite tainangji kijuna lang kibi yalang bong mate aphule kai keta divyarnangji lapen langa choyana hutta eri pen chipu phera abe ke do harlung pensi lang chosok nangji ইফু কে সো পুচি চিনি লোতে পাদের ডিপিন পেন ডক্টরা লং চাপাক লং ডাম সে রাখ নাংজি আথেমা লবং সো ফু কি সো কে ম্যালেরিয়া কে সো মান দে তথে ডক্টর তুম কে থান তেং পেন ভিয়া সাদ লং ক্লেম নাংজি আজো মেকে জাং আহো চিতি মালান চিহিং নাংজি হেমকম হেমরায়া লং বাপ বি পাংরাম লং লেদে নাংজি জংসি আকাংরাম দো পুলোতে পাংথাই পামি নাংজি লংবং লং প্লেট আন্তা পাবে দে নাংজি জংসি দো পুলোতে লাসোয়া দিম লং ব্লিচিং পাউডার মতে ব্লিচিং আদুক রিক কালিতে তাই নাংজি কিথু কংচিয়া হরমু আন্তা হেমকম হেমরায়া লং ওয়ার্থাপ থেদেড্রা এলং আদিম হিলি খুটপেন হা দাকসি ওয়ার্ডাম চদাংজি লং কাপালিয়া পাইপ টেপ লাপেন লং কেপাং পেনাতি বুক জংসি কোনাদনিয়া কে ভাগ দো পুলোতে মার

0: আদনথলনৰ জিকচেনাং লাকে ৰিপাজা পাজা কাৰ্বি ফুৰ্কিমৌ পালঞ্জেৰে
1: লামমেট কাউয়াখে কি কিঠিটাং হালাবাংসুয়াখে আফান ফুরকিমো তা কিঠি কেরেং আবির্তায়ন এ লাসি পিনিপেন তক নাং ফুরকিমো মেথাং পিনিপেন ক্লেম নাং এদে তা ফরমান সকার বিপু আন্দ থাক নিচিং সামরা দুদু নাং সুপির বিয়াদাং আনকি দুপো সকার বি আমান

Lapon apor nang litum inuret ase angtong aluna jai mek angdeng along pen jumisen jumisen alun arjik long tanglo lapon si labangso alun jirkerot ke kangtoniglo lake akashwani dipu jai mek ewang lake fm ben along pen megahertz pharo isira tok bora sirke blapen news on air app along pen ta arjik me tangte Pini kero rajai mek ington tia prang, aru ni phai kre trok bhom tiyar ni mati pena bada bapan, jai mega phuthak isi penisi jethan mek senang. Ada por phai trok ra minit keba por pleng lo pulo tangte, kang du kardo maluna jai mek ang deng long pen ason ason, kang du kardo maluna litu marju long ikji. La so api nili je phong nilun jir a jai mek ang deng long pen, son sing taro pen kethana lam jir arju ik long ji. La so api Pini asalam the mate bhomtiar ni penabadap salam histaminal tumar jig longji lapen porphai trograminate plikke ba porpling lupulo tangte karbilun bari maluna jai mek angdeng along pen asona sona lu nanglitum arjig longji adunthu porphai troxiraminate ke ba por ovia jai mek angdeng along pen rahul tokbi lapen fandar teron tumang bong chihuchiput arjig longji latang det pena philo pulo tangte lun jeto ajai mek ang deng along pen jumisen jumisen alun nang litum arjik longji la so phi hindi det longri cheng hon alun jir setame nang litum arjik longji la ju det pen pulo tangte por phai kebra minute krep hopper playing lu pulo tangte tiri makai ajai mek ang deng along pen thong nokbi akaya la mo phuthak কারেং রং ফারপি পেন কে থান আর্জিক লংজি লাপেন কিজুট সিমাতে পরফাই ক্রিসিয়া পর নিং আর লো আলাম থে হাজাই মেক আংডেং আলং পেন রূপালী তেরং পি কে থান আলাম জের আর্জিক লংজি লাজু দে পেন পুলো টাংটে মিরলিন বাগলারি লাপেন রূপজিলি ইংটি পি এতমাং বং চিহু চিপুট আর্জিক লংজি টাংটে পিনি আরু অচিক্লো নিফাই ক্রিপ হো ভোম তিয়ার